নথে জনা লিতুম হানু রং পি কিলো নালুন আর জলাই তাংলো লাকে আকাশবাণী দিফু না লিতুম যাইমে কার্জুলং বম লাকে কাংডু কার্ডম লোনা যাইমে আংদেং ততাং টেলা বংশ যাইমে আংদেং লং পিনি কেরত কেবা দুসি লুন আর জিগলো নাং আলুন কিলো না বাং পখিলা লেখে পি আলুন কে হেম্পু তাংতে আর জিগসে নাং

0: দাদা, নতুন গাড়ি জিগার হুজব?
1: বা, দেউতাক সারপ্রাইজ দিম। তেখেতর বিষয়ে অলপে কথা বেড়াব লাগে।
2: ৰৰ বুদ্ধু
3: কি এনে পপ আপসার পড়া সাবধান হব, স্কেমারে ব্যক্তিগত সবিশেষর ভুল ব্যবহার করিব পারে।
2: তই বুঝি পালি নহয়, রিল্যাক্স।
1: কিন্তু গাড়ি খন জিকি যাওয়া হলে দেউতাই সময় নগরুয়াল আহিছিল।
3: আরবিআই কয় স্মার্ট হয়ে পড়,
1: কুল হয়ে রোক।
4: লাকে আকাশবাণী ডিফু নানি তুমচাই মেকার জুলং বম লাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারু সির তক বড়া সির কেপ লাপেন গে নিউজ অন এয়ার এপ পেনটা যাই মেঘ নাং নিতুম আর জুলং ইজি আদন্থু ওবে যাই মেঘ আং দেঙালং সামি আনুষ্কা তেরন পি আলাং লিকে মিস আসাম আলং চেপাতে দুন পেন চেপাহাই দুন

0: থেকে প্রেগজাম প্রেগজাম সাইতেল আছে আলাং ইতুম তামানে থেক ও পনিলি বান্তামি ও আলাং ইতুম কি আনকে থেক নি থেক দিন না প বর ইং তুম দু প আলে লাক্স তামি হেদি মেক তামানে ইয়া থেক থেলো লাসলাম সা মাথা রে পয়াল
1: মাথা এডি দিল হেদি
0: মাথা এলো
1: তাংতে আং থেক মাতে রিজাল্ট কি পি হোর হে
0: হুম হুম
1: নাংলি গে স্টেজ লং সে দুলুমা দিদি নাংলি লবাং সো স্টেজ লং আর জাব লন হোত মিস আসাম কে চেং সি এন ও এ কে পাজি রিয়া ফান নাংলি মেন কাতারা মোত কসন লকা মাথা
0: নিলি বাঙ্গে কে মাথা বাঙ্গে লা স্টেজ পেন আর ল্যাংকো তামে আর নাম ছাড়ম পেক আন লা বিউটি পেজেন হিন লে দুন লা রাজি কাছে পাতি লে দুন বুতে লা এক কোপাই দা দুনি লিলি লা লা কুয়েশন অ্যান্সার কার্জু কে থা থা দুন এডা ফি বাঙ্গে আলমো ফি আনুং দামলো আমানি বাঙ্গে লা নিজের পিতমা ভাড়া জুরো কসনো নি উন্দুনজি মা নিলি কে থা দুন জু মেসেন মা আলাই তুম পুলো উন্দুনজি এসন মা এসন কে নাংলি লং দুন বাইগি পুনিলি হানা পুলো হে নিতা নিমে না হান্তা মেনে চি আখা তো এসন মা এসন কে লং দুনজি পুজা নি দা আখা দল হে সব তুমি অডিয়েন্স তুমি নিলি মেন সে হ্যাং দিন জয়ালো তি লালো লালো মাই তা নি নিলো বুয়ারে আমার নিলি মেন হ্যাংলো আমার নি নিঙা রঙ লো
1: নাংলি ফানবা নি কাছে থেই দৌলা পুবন ইসন এসন কে হাই দুঞ্জি লং দুঞ্জি পূজা হেডিল আছে নাংলি কে চার্জ আছে নাংলি ফানাগে জং লো লালো মে পিক লো নাংলি ফুয়া লং কে হাই আফুতু মাতে ক্রাউন চিকুপ দং কে কসন লো কা মাথা নিং আরং পিক লো মা নিং চিং সাম পিক লো মা
0: নিলি কে নিং দা রং পিক নিং দা চিং সাম পিক নিলি লা ক্রাউন মাতে লা সো ফুতু কচু কুপ লং কে নিলি কো পাই থে পিক আং লো বুস নিলি মাথা ইগে লা সো আ ক্রাউন কে নিলি ফান মান চট কালি লা কার বিয়াং ল আরা তুমা ফারমানোস নিলি কে মান পি বুস নি কি পুদা আ থেকে নিলি দা কাচে পতে দুন কে নিলি নিনেবে জুং জুং কে নিলি উন এ নিলি ফান নাকে রাব দুন বাং দো পিক আন আলাং তুম খন সিনিলি হান নাকে রাব মা নিলি কে নন গে রাব মু থেকে দে লা সন সামে মো আ পর বাং ল পুতাং তে লা সন নারা বুন থা পুত নিলি রাব দু ইং তুম ইগে লা সো আ ক্রাউন নিলি হান একটা প্ল্যাটফর্ম নাকে পিলো লাইক অ্যাটেনশন পু অ্যাটেনশন পুলো তাংতে মুনি তুম এলাং প্রং অসন্দ করলো ইঙ্গি মুই তুম যদি এলাং প্রং পুলো তাংতে ইলি লামলে থান তামে মাতে এসন বাকি মেসেন আকাম লে ক্লেম তামে আলাই তুমি থেক দুলং পোলা সন থাক থাকছে এলাং ইতুম তামে আনিং রুন দুন থেক পুক সিনি লে মাথা হে আসে লা সো ক্রাউন নি লি ক্লোনন বাকি নিনি দাং সাম পিক নিনি দা রং পিক ইঙ্গি আর নাম সিনি লি ফান কে মেসেন ইসি হেজমেনি কে পিলো পুসিনি লে নিন মাথা
1: কলাং ল পেন নাংলি ফুলং জং সেল বাং সা ক্রাউন আং কেলি লপুলো তাংতে নাংলি লং কে ইসি আর রেসপন্সিবিলিটিস দলো নাংলি লং পেন আ ক্রাউন আপা আং কো আনার দিগলো
0: আর দি পিক ল্যান্ড লাং মে পি আন মানে মেন মেন থিনো তো মে ল্যাং মে মে অদন মে মে চি কুপদন মে মে আসনা ক্রাউন তাং আর দিক তার দিক পিক
1: লাপেন হাই দেট পেন কুপি পি ল নাংলি তোমা ফান নাং কি পি কে হাই আ নো এ লাপেন কুপি পি অপরচুনিটিস ল নাংলি তুম কে লং ডন কে
0: নিলি লাহা এট পুতে তাংকা কে সুরি থং কে প্রাপ কে লং পন আং পার সামি নিলি ফান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বুধ আলাই তুম সিনং স্পন্সর লো আমালা সেরা লেক আসন দামে নিলি হানা পিপ ইংগেলা এভন কসমেটিক্স লাইক কাছে পাং এ হরমু স্কিন কেয়ার হরমু লাই তামি বক্স নি নিলি লং পন হেদি আপার তামি লা স্কিন কেয়ার ডার্মেটোলজিস্ট লং লা সুরি ক্যাব আফারমান কে কে জয় লো নিয়ে নন গুহাটি রং সুপি দাম লো পোলো তাংতে আলাং ইলং দাম নাম পো ইংগেলা এমেনা স্কিন এ আর জি কসন পালাং মিনিং মা পোলাং নীল ফান থান পন পো গেলা সুরি ক্যাব আফারমান মা কে কে জয় লো আসন হা থাকছে লা ডাউন টাউন হসপিটাল বুদো হুদাতে মিনিলি কি সুচ বাকলাং নামি পোলো তাংতে সুরি ক্যাব আফারমান কে কে জয় লো দাম তামে হেদি খিরাপ কে লং পো নিক পো লা দত্তা কালিলা নলা আসাম রং সুপি হাইলো মাতিদি হাইলো পোলো তাং লা নর্থ ইস্ট লং তামি রিপ্রেজেন্ট লং পো লা বাঙ্গেলা উইনার কেচেং সিয়া নং এ কিলন বা আঙ্কে আদুন থু লা বাঙ্গে নিলি ল ইউ তুম হাইনি ফান সেলং তাই দুন পো
1: মে পি গেলাম ল চেপাতে দু নন পেন নন আদুন থু আফং সে তামি নাংলি চেপা হাই দুন পো বুসি নিং সে থেলো পেন হির জুমে সামিনিল তোমা কাশমণি দিফু পেন আং পাজির দনিক ল নাংলি কমেন্ট তো আনিং কান মানসি লাবাং সো পাং ই পারলা পুদা পুদাম না মাতে পেজেন্ট্রি আনা থু কেং কাম কাছে জর্ডন পাং ছেং ল লাপেন আপ্রাং প্রাং না নি সামি কি হাই দুন মাতে লাসন টাইটেল কি লং দুন দোলোমা
0: নিলি কি পাং চেং সি বাং কে লা করোনা তা এন এফি লা বাং কে 2021
1: সুরহিনি র্যাঙ্ক করে সিনিং কান
0: লা সিনিং কান সিনি লি বাং পাং চেং পনি লং গেলা সুদ বাং কে চেং সি বাং কে মিস বর্জান পু মিস বর্জান মা গেলা বর্জান হা ওয়ার লং সে পদি নন চজি পুলো হে আন্দা নিলি বাং কে সিংহাসন পেন বেনা মলাস হু তামি নিলি বাং কে চে পদি তো ইংতুং পি আন মে গো সে পদি তো নং পো মানি নি ইক ফান কন্টাক্ট ল কসন এক নি পি তো নং ই মা পিয়ালো এলাং লি বানি হানা থান ল বর্জান হা ওয়ার ফানিক ছ কাপড় কে লম দে আমার কে নিলি বাঙ্গে সব সিনিং ওই সি ইয়া দ কয়ালো হে আর ফ্যান মাঙ্গে আলাম নি তোমাকে ওপেন বানাই দিলো আমার বর্জন হাওয়ার দেখ কেলি কাপড় কাপড় আহাওয়ার আনিম সুপি আনা চপতি দুন লং পেয়ালো তি
1: ওপেন ফর অল বিকক হেদি কাদু গবি ফান দেং পুপন
0: আমার নিলে মালা সুসি কে চেং সি দুন ল মিস বর্জন প্রদত বয় মাঙ্গে নিলে অডিশন পিদুন আস প্রান্স পিদুন হে মিস নর্থ ইস্ট দা বাই কাপড় হলা বাঙ্গে লা স্পার্ক তুম সি কি বিয়েলো হে মহলা সুরা চপতি দুন ল হে হলে দেখি দুলং লো এলি তোমাকে দুলং লো আমার চারি দুলং পিক আনলো হাই কে হাই টুয়েন্টি সাপ্তাহ বাং লোন মিস কন্টিনালিটি পোলা বাঙ্কে পার্সোনালিটি কে মেয়ে ফান হ্যাঁ

0: telo dam dat bobo in tinja pa telo ne mang is pisi ma thaning ma bolo al tani mang ka phere bang ke la pu hasan helo muni tum ge penan an akhelo hawar dam bolo tang te lak isia tangka ma te lak hinye tangka chepon pa nili bang ke ka chepon ke suri thong ke ba ago ghati dam long ge ghati pen dam ela phi bang ke nili bang ke kolkata ta 3 baji ka flight lo la bang ke ni tum la qatar airways se hi dun lo hai airways hai dami o international mane ma thalo ange alam pelam ke qatar la mang ke layover to po mane dak pasang po pe ni ma ko kapre a flight and see ni le bang ke belgium le dam po inge ni bang ke dami veg bang ke germany se ke dami inge ni le ma thalo ni le jong se la flight ke exchange hood mane la kapre a flight pe la kapre a flight কারো দুনিয়া হুট নিলে ফু দুনিয়া দেখ পাতে নিলে কে কতার সে দক পো এঙ্গে নিলে মাঙ্গে আকো ইন্ডিয়া কে চেবাং থুই ফান্দা পয়সা দাবে লো মাথা তা সুং পিলো সল মাঙ্গে আমা ইন্দুন আরো সো ফানি লে মাছ তং ইয়ালো হদা কলকাতা এয়ারপোর্ট লং ফরেনার আরো সো হেডি পোল্যান্ড বান আরো সো আমলা বেন চে পাচি নিলো মে থান ন হেনি নি ফার্স্ট টাইম সে গে দাম কো সন সন হেলা হে আমলা আলা ভিসা লহাই কে চেক খুদ মতি আমা নিলি ফান মাঙ্গে ইন্ডিয়া সরান তিন তিন দা ইয়ালো ইল তুম কে এমেক তা বি হি হি ইয়ান মতি হ আমা ট্রাইবাল তুম কে আ আ লসন তিন গ ইয়ালো আমা নে মা পাসপোর্ট পাকলা লম হে আসুরি জে লতে মাঙ্গে এ ইন্ডিয়া পাসপোর্ট কসন জে ইন্ডিয়া পাসপোর্ট বিনাক ল পিয়ালো নং ইন্ডিয়া সর ডি মম কেলা এন্তে কসন জে হলো সর স্পেন কা চিনি ল পিয়ালো মন্দা সর সর স্পেন নি দোরা পেন মতি আমা থানো নি চিনি সর স্পেন মাঙ্গে নন হেল দা চ তং অপশন অ কালাম মা তো দা মই দা না তুমি মানে স্ট্রিক ও ইয়ালো গে বেলজিয়াম দিয়ে দাম লো গে এজো সাং লো আনকে লা কাপ্রেক আদুন থু আনি বাঙ্গি নিলে মান জার্মানি গাড়ি পেন দাম জি লঙ্গে কাছে বাং হতা সনো নিবে থাক থাকলো আমার এক্সপিরিয়েন্স বাং বেসন হে লাসি মুনি তুমি আহত আদা পেন গে রিক্স তা এন হয় নি বড় আসল হলো
1: কালা নাঙ্গলি লপসন কা ফেরে গাবে দেট পেন গে দাম থেকে পদি নিলি সন্তি লিলে দে তাহাই পো মিনি সানাঙ্গি ফাঞ্চুরো পিকলিং জি লপানা আজা কং গে থেকে ফেরে গাবে পিন পেন লপানা কে হলো আদ্যাত সামি গে পালি দন থেকে পর পেন কে মো পেন গোয়া কে দাম কে ট্রেন বেন পসি নাং নাই জাথান লো তাং দে কোয়ান পর এন লো পেন নি কোয়ান এন লো ট্রেন বেন কে দাম কে
0: লা গোয়া কে দাম প্রতান তে নি থমার নি আনি সামিন তুমি ইয়ার নি সিবাং সাং গং লো কলকাতা লা হাওড়া লং সিসাং লো নি লো তুমা ই হাওড়া লং সাং লং কে কো হাওড়া পেন সি নি তুমা গ্যা কো ট্রেন এন থরো লা বাঙ্গে নি নি লো
1: গালাং লো লা পেন আংলি সার পিসার বুরা ফান কোসন বেন সি কে পাক রয় লো পাং ই পার লাঙা থু মাতে দি প্রফেশন না থু নাং লি কেন কাম গছে জর্ডন আথে কে ওং দুং আপিয়া পো তুম কে নি সুপিয়া ফান মতে নে সুপো ফান কে ডক্টরস ইঞ্জিনিয়ার সে কাপা মানজি আসে কাপড়ে গাহি নানাত কে আজাতা চেক্রয় দুন্দে পাতুম তা দুদু ডক্টর ইঞ্জিনিয়ার মানলো পুলো তাংটে অহলা তুমকে মোমো তামে ইনুট মেসেন আবং ফবাং ফিসে মানলো তাপেন টাঙ্কা হয় তা লং ও লাপসন সে আকা মাথা দুদু আসে ন নাংলি ফান আবং কে কসন সে নাকে ক্রয় দুন নাংলি লাপো হেন গাছে পাতি দুন
0: নিলি পাই নিলি পোতো মাঙ্গে নানি হাং আসন লেখলেমন বিয়া আহত পেন্দো নাং আসনে সে মানে হুপ হ্যাঁ আর তুমি লা ফ্যাশন আহিনলে অলো তাংতে হুলা পুনাকে অলং এতে জিলা সান মাহে কালে দেয় পট নিলি পাই নিলে পৌঁছো মাংকে মানে আনিং চেপর থে ও সান কিলুন থকে কান থল হাই তা আনিং হাং ও বেশি গেলা নিলি পোবাং আলাঙ্গে ওসো মার পেন তামে কিছু আনি হাং পিক সে নি পাইনি পোতুম তামে না সাপোর্ট উন পিক
1: আচার হিন জানা আছে খয় দন আছে দন দন দি আর দুন থুয়া বাংকে নাংলি কে ক্লেম কে দাম হিন লাং দাম পুলো তাংতে এ সন ওয়েট সনি ওয়েট লাপুগালি পেনাঙান দু নিলি কাছি নিদা মা তেংকে লাসি পুদাম নাং এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বসন হে নাং কুপি পিল কে ক্লেম কে দাম কে দো থুলাংকে
0: নিলি মানে কাপড়ে কাপড়ে ক্লেম ক্লেম হে পুদান তে নিলি আহত আদা পেলা নিউজ অ্যাঙ্কার বু মানে মুড়ি তুমান আহত পেন ইন্টারভিউ এন এন কাপড়ে বাঙ্কে নিলি লা অ্যাঙ্কার টা করি দে অ্যাঙ্কার পুদান তে প্রোগ্রাম লাহা হে লং লাম কানিং জে দুল আসল নিং জে জে কে আরু ইসি দুলাম লা বাং পামো হে নিলি মেনশন লা ওয়াই সি এস ওয়াই এস এম বু ইলে বাঙ্গে ইয়াং ক্যাথলিক স্টুডেন্টস ইয়াং স্টুডেন্টস মুভমেন্ট লা বাঙ্গে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ন হুদাস নিলি বাঙ্কে চেরাবদুন বম হুদা বাঙ্কে নিলি লা ন্যাশনাল লেভেল লং একটা আর পুনা পি লা কি ন্যাশনাল ট্রেজারার পু মাই লা পয়সা হিন থল হাই হাই কে লা নিং লা সি হুদা তা নিলি চেরাবদুন বম লা ওয়াই সি এস এ জেনে পে সিলি বাঙ্কে লা কাপ্রেক কাপ্রেক ভারাতিম জিলং পপ তিরো
1: লালো লা পেন কে নাংলি পেন নাঙান নং এগে লহন তা দলো রাজি বলন তা মেসেন নাসি নাংলি প্রাং আলো কার্বি লামার জান আলো কাছে পার জান দুন জিয়া ফান নাংলি নিং কে হ্যাং মানে কামাথা দো মা
0: নিলি হপে মাথা দাম পুরো তাম দেহেদি নিলা অ্যাক্টিং বহর বাঙে নিলি থেকছে থেকতে
1: আসাপ সো নিং কে হ্যাং গে দলো হ্যাঁ জংসি নাংলি ফানাং হ্যাং পুলো তাংতে কিদুন জিয়া ফান তা দলো কামাথা খে
0: মানে হপেলে পুদাম বতে নি হানা হ্যাং লো ইনুত ভাইনি হে থেরা খিক সঙ্গ কম মানে থেকছে থেকতে বর পর আলাং ইতুম নি হান হ্যাঁ বলতে আলাং তুম তামে আপর কাছে প্রবেশ নিলি তামে আপর পন হক শোনো মানে থেকছে থেকে দেয় ইয়ালো একদিন মাঙ্কে এলাসি আন্দে মি নিনিং মাঙ্কে থেকসন দে বাং দো
1: লাপেন কে পাঙ্গে পারলা না তোমাদের ফ্যাশন না না থু কেঙ্কাম কাছে জড়ন পেন কপি পিলো নাংলি কে চার্লি দুন লং কে
0: চারি লং পি আন কে চারি লং কপি পুলো তাং তেলা পাঙ্গে পারলা পুসিন দেব পুলো রাজ্যে কাছে পতে পুসি পুপু আন্তে মেলা কে

0: aji chot de kelang kali abi si kelang bulo tang the dire anim supi koson anim supi mapu ke choklim ning anim supi san choklim bulo tang te muni tum ke pena an tum ke choklim se abi abi se abi anam chote ke choklim bulo tang te and mi ola anim supi mangi aning alo isi dona pola mangi rada han ke krempi la aning doning enge anu se indoni mangke la bangke mene chiso se denang po mene pena antum ke hailo pluto tante san duko ti mati
1: che paro ka ke denang
0: hailo nang po pena ni talent do pikni talent pluto tante nani ke kara teknik ke kan ni pus teknik ke kan thede te make up ke tek asan do nang po mene hala stage nang ho pena pakan ni ti do grooming la hailo an pakan ni ti ke la talent run po do rasu dane che paklang nang tek nang po mene all round non ba tek nang po ti bi si ba ke nang li la lam ni je tek ser ni
1: fashion ala thuge lang lam pulo tangte beauty with brain sige lang nam dam rj ge me chota li kama tha da kon kang choma la la person ge lang nam dam ta do asinang li phanda me ni li nang kar jo je bang ke jong si kar biang long along kalite india angkang along kopi ason lo jong si nang li phan ke lar ji phan apor nang pi pulo tangte kopi ason nang li lar pen ke pa keng kang tung ke
0: dili bu dal lo pulo ta the di la india aha var long pulo te la আলোচতমান ঘেদি হওঁ আচাপচো কিছু ভোজেট আছো নক পুলতাং তে লা মানে চেফটি পু লা বাংগে আবে নিগি তুম আৰ্জুলং পম বম দিন নিউ চং টানে এৰং তুমি আৰ্জুলং বম দিলো মানে আৰু চফান চলাং ৰেম দে চোন দোপিক লা দে তাকালি বাং বমলো বাং বমলো এচন থা আছে মিনি মাথা ললা ইণ্ডিয়া আহা বাৰং যদি লা আৰু চুম ফান লা চেফটি মাতে ৰাইকম আৱাই চাঙে আলাং ইতুম এন পলং চন্তে ইচি মেচন পো আথেকে ইতুম কে লদা কে এম হাং কে থে কে মানে কাফেরি পেন কে মেও তা দুইং টুং তে ল সিস্টেম সা মানে বনাই পি সন তে মানে মেন মেন সন এক্সিডেন্ট দ কল পলো তান দে মানে অ্যাকশন এন লং ফিট লং সন তে মানে মেসেঞ্জি আথেসন এন পলো তান দে পিন সতুন দে মে আ কাফেরি দ পং কো আনি আ কেস হাই দিলে পো নিঙ্গানি সি রাসন সনা পর এন দে টিপো ইনকে মে আপর দাম বম বম মুইতুম তিনি বুপো রাসন থা দ কই টিপো সিলে মা থা ল যদি মেন মেন একটা ল সন ইমপ্লিমেন্ট সন তে মানে নন মা সন ক্লেম no much justify for 1 week 2 weeks something on san rizalong lok protan de ni tumna ka phere asan do po inge la data kali ni ma thaban kheri ho mane pinso tum phan sami bhen ku pen ta me ekta awareness pinang po san chok che la san chok che pisandi awareness campaign program en lo protan de asap sab difference ke do ta hai bon ni le ma tha tenge
1: eson bang ke solo tum han ki chok ban do nang ji me pikalam lo nang ni ki than pen ke inut beauty pageant mate fashion antu ke hai bang philo bulo dang te কপি পিয়া কোয়ালিটিস ল কি দো নং জিকে
0: কি চেং সি বানি নে মাথা তে মাং কে আনিং বাং মেসেনিং আনিং মেসেন ন পোতাং তে আলাং লি তে ফালে মাথা থে আলাং লি রাত ফান্তা মে মাথা লুন থেক পো না আন তুম কে মানে আর জে বলো দা দুনিং বসে মাথা থা মানে আর জে বলো না গিল আনসার ইম্পর্টেন্ট এট বাঙ্গালি হে আলাং লি লাম বানি থেক সের নাং পো লা মেসেন আম আঙ্গে আলাং লি কনফিডেন্ট দো নাং পো কনফিডেন্ট পোতাং তে আলাং লি মাং কে আমন হান চিবি সা সুন দো নাং পো ওকে মানে রাত আথেং নো আলাং লি কে বাং লাম কে নিজে মাং কা ফেরে কা থেরা পাম তে সে কি মি ইসি বিউটি পেজেন্ট অন খাই পোতে পেনা আ তুমি রোল মডেল বসে মাথা থা রোল মডেল পোলে পোদাম পোতে আলাং লি পোতে আলাং লি ফানসে কা কে তেনে লাঙ্গন মেয়ার পো মানে খন সে আলাং কে দাম মা কে ক্লেম মা বুলাং দন মেয়ার পো সে আলাং লি বাং কে কনফিডেন্ট অনাং পো আনিং দা মেসে নাম পো ভান কে রাপ তা আনিং হ্যাং নাং পো বিউটি পেজেন্ট অন হাই লো পুলো তাং দে ইসি পাবলিক ফিগার সমান দে দিতি সে আলাং লি যদি সন আসাই কে ক্লেম চক সে দ কক পুলো তাং দে পেনা আন তুমি আনিং দা অলাক পো সে আলাং এন তা মেচি মেইনটেইন ওনিং মানে আলাং দো ভেনিং থাক ভেনিং কে ক্লেম চক ভেনিং ভান তা আনিং পোন থেক নি আনিং পো দে নি ইং গিলা মে ইম্পর্টেন্ট নি নিলি মাথা বাঙ্গে আলাং লি চিংকি ফুনিং
1: অনে তেন পান্ডামিক চিংকি চথানা পাচিং বারনাং জি নপুলো দে পেনকে নাংলি নাংকে থাক লং পেন আর জুদুন থু ফিরপো নাংলি কুমারা ফান কে থেক দুন লং লাপেন কাচারলি দুন পেনসি পিনি নাংলি লা সং দেং আন কিলি দুন ল নাংলি নট রোল মডেল পাসান দু দুমাটি দি কুমারা ফান কে লাং মানসি নাংলি লহায় হে নানার কেং কাম কাছে জড়ন ল
0: নিলি পুদাম ল পুদং দাতে মেনে কে লাং গে দু পেক আন তে মে নানি লে লা কেং কাম কাছে জড়ন বাং কে নিলি তে হান জেগ লাং নু পাংছে কে নিলি প্রিয়াঙ্কা চোপড়া ফান তামে লাং উ হারনাস তামি দোয়ান্ত নাকি মেইনলি ইম্প্যাক্টফুল মানে নিলে কেলাং দুন আর বেশি বাং খেয়ে দিয়ে হকে অংনায় বাং গে নিলে বাং গেলা প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছে নিলে কেলাং দুন গেলা দাদা কালি নিলে কাপড়ে কাপড়ে দো ও লা কার্পি লং পেন কেলাং দুন বাং পুরো তাং থেকে মানে নিলি মিস্ত্রি পুতো মানে আলাং লি বাং গেলা ফ্যাশন হিন চত্তা কালি আলাং লি মানে কাপড়ে কাপড়ে আসাই তামি আলাং লি ক্লেম ও মেন মেন মালিকে নেপো বিবি গেলে দেন মানে এপাই পো প্লাং ওপেন সিকি উন্দুন খেলে দেন মাতি এপাই পো কাবে এপেন সিকে বর ইদুন আসন
1: লা পেন আদুন থা বাংকে মিসা সামলং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং
0: গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং গাছে পাতং

pini neli tirimakaya lamu kethan jiabang fandarteron lapen non nili lorjutia kaya lamu si pathek pen than pachini ikpo tangte lorjutia kaya lamu arjuita ili karbia khai hako ke iricho ave methangaricho kavya jok ahut pen ahut ke karbi kheki sung ke boy phonanglo seta karbia khai phan hempuarnam nangkang hon thepik lasi khei kisung ke boya hudlote khei kerai kom jia phan lapen jutang jubat kerai kom jia phan apor pen apor karbi khayalong inut pen inut nokbe mehang nang pahachelo lason si lor chutia kai hota karbi atum chomanga khai pen penang an akisung phonanglo laso hut karbi khai kerai kom jia phan karbi ham phangalong lor chuti আমহ্যাং নং থেকলো কার্বিয়া খাই আলং লরচুতিটা ইনুত আনক বে পুসি ফুরকিমো আলং হকপনলো সেতা আলাংলিকে নক বে পুস্তামে কাংতাং কাং সাকারেত লাপুসনকে কালি আলাংলিকে কেহাং কাসারলাং আসে থেপিক লাপেন লেং পিক ইংলং গৃহিণী পেনান্তা আর্জুলং সেতা আলাংলি আবাঙার পুমকে বিহেক থে ও এ সানকুরামুনি দাতুমাসন আলাংলি আসে কে থে লাপেন আসে কে লেঙাজক জমাং আরন পেন মেথাংকার বিয়া খে এফান প্রাণময় পাজকল আর নিশি জমাং আতুম কার বিয়া রং রন কেবাং জি পালাম কার বিয়াতুম চিনিমেক এট আজক লরচুতি লাপেন রাত ডেট দো আনাতুম কোসনসি জমাং আরন পেন কাচেপাজক জিমা পালাম চিংওয়াই চিংসাই সি আবিদি রিপনল লাসহুত লরচুতিয়া বাং এসন আবিদি থানডুনল জান্তারি চলং নাংতুম দামরা নন কে কার্বিতা নক বে দোলো লাসি কার্বি পেন চমাঙাং বং রনথামা দোনাং নেলো কেথানা তেং পেন কার্বিয়াতুমতা জান্তাপুর আন বীরটাপালে দামলো বনসিতা কার্বিয়াতুম কেথানালাম রিচো বাং আর্জুদর্দেসি কার্বিয়া রং রনথামানাং তয় পাকলিল সিতা চমাঙাতুম রনওয়াং বেয়াফ্রাং কার্বিয়াতুমকে তোয়ার পিছদিন আর ভি আর এ কে ফো পাংডুসি পেনাং আনা যা কেদিং কে ফো আচেলুন ওয়ান পেটল লাপেন কে হি ওয়ান ও সি তোয়ার পিয়ালং বুইদাম ওলো লাসন সি আর নিশি চমাং আতুম কার বিয়া রং রন ওয়াংলো আন কে রন কেবাং আতুম আর ভি আর এ তোয়ার পিছদিং কে ফো আচেলুন ওয়ান পেট থেকলংলো লাপেন তোয়ার পিয়ালং হি আদুম কে থে থেকলংলো লাতুমা থালো কোমাচিং অনক বেলমা লাপান পিন কে পুসি কাফেরে অক চুম্ভুর হারালো লাসনা পরহুত লরচুতিয়া বাং কে ইংলং কৃহিণিয়া কে হেলো পেন নাংহাং নাংসার লাংলো আফি কে লাতুম চিনি দাঁতলো লাকে মাজক তা কালিলো কার বিয়ানক বে পুমা থাসি কাফেরে চিরই রূপলো লাসনসি লরচুতিয়া কায় হুটকে কার্বি পেঞ্চমাঙাং বং রনথামা আবেদাতল লরচুতি কার্বি এখাই আলং ইনুত আনক বে পুসি নাংচে থাংলো লাপেন আলাংলি আসে পেনাজক মেথাং কার্বি এখেয়ে ফান চেরাই কম দুনল লাসিপিনি আলাংলি লরচুতিয়া ফান খেই আতেরিম পুসি হক পনল লাপানসি লরচুতিয়া কায় আলামুকে থানকে কাংতন ইগল কার্ডম

lasi dok jiripen isi pin puralu mate memorandum ta alang liri deng pi pajir dunlo. Halabang suarni sub-divisional officer Barim Golaghat sub-division akehai Jeherul Hok ta cetong dunlo. Lasana hosi akehai Samson Singh tiabang governor akehai afan isi pin puralu mate memorandum aluta pajir dunlo. Langwa suarni korsing terang abang aok karengnu kedokok ajoinisi amena ke cetong dunong ledatsi bonta towar ke soy hambren ki kim adim ke pang thai lapen rada phan ke pang room asai ange khorsing terang si claim linlo lapen governor ake haya phan ke deng karchu nangji asai ange Samson Singh ti afan si mesen pen karchu thekji afan lapen hempre ke longji afan pura khaching bai chingsai dunji afan ta arpu pilo Mena hempre kelongji afan pura khorsing terang lapen ajurpu atumpen keklem kachipaduk apurkimo nisurita elitum tingni une labang soang bong anonga chi thang nai nai asongja sarpu atu amen ke lapu hanlo Samson Singh ti Muniram Langni Biren Teron Songbi Chingkang Terang Sarting Teron Habi Harsing ti Habi John Kathar Basa Kathar lapen David Longinghi hai hu hanlo lalang letum কাদু কবি কাছে পাদুক আজয় নিশি নন পিনিয়ার নি কার্বি আতুম এবে থাঙা লংরি মতে কার্বি আংলং ডিস্ট্রিক্ট তা জেলং দুলো মেনা কার্বি লংরি কেলংজি আফান পুরা ফারোক্রি সিরকেবরা ফ্লিকেবরা ফ নিঙ্কান কার্বি মহাসভা পু ইসি কেথির ক্লং লাপেন কাং টাংরাক আসং কঠালগুড়ি কার্বি কনভেনশন আমাই আলং চেদন সার পেন সেংলু হালা বাংসুয়া হুত সং বি পেন কানিংজি আলাম ইলিতুম নিংজি বিনাংজি তাপেন লাগে ইসি কেনাংসত আলাম বসি ইলিতুম হক নাংজি আলাং লিপুলো দেয়ার আর গুড নাম্বারস অফ কার্বি পিপুল ইন দ্য নর্থ ইস্ট উই আর স্কেটার্ড ইন ডিফারেন্ট প্লেসেস উইদাউট ইউনিটি ইট ইস হ্যাপেনিং ডিউ টু ল্যাক অফ আওয়ার স্ট্রং লিডারশিপ অ্যান্ড প্রপার গাইডেন্স অ্যামং আস লাসি আলাং লি সং বি আকে হাই পেন ইসি কাং টাংরাক আসংজা কেসেংজি আফান রাত আংনো লামথে যাই দুনলো লাসোয়া তেংসি কঠালকুড়ি আলং কার্বি মহাসভা তা সেং পনল খরসিং তেরাং আলাংলি ইনুত কেমেসেন লাপেন কেদু কেলাক আরার আফান কাংহন ঠেক আসংজা সারপু আংলি লাপেন Samson Singh ইতি বাহিনী চেলাংসি কার্বি আলং উরি কিলংজি আফান উন আন বর ই টেকাংলো লাপেন কার্বি আরাত কাচেরাপ কাচিতু দুন আজৈনেসি ইলিতু মেনা মিকিরহির ডিস্ট্রিক্ট মাতে কার্বি আংলং ডিস্ট্রিক্ট তা চেলংলো আলং লিতুম কচেপাদুক আজৈনেসি পিনিয়ারনি কার্বি আতুম মেনা কেচেরিয়া যা কং তা দুলংলো নন পিনিয়ারনি ইলিতু মেনা পেন কেচেরিয়া যা কং মাতে ইসি অটোনোমাস হিলস ডিস্ট্রিক্ট লাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন আলং কেদু সিক্স শিডিউল আরল আতেং কেমেসেন ইসি কাং টাংরাক অটোনোমাস কাউন্সিল ডু লাপেন লাবাংসু আজা কং পেনসি ইলিতু লগরি কাচিংথু রামু আনতা কেক্লেম লাপেন কেংকাম কাচিজর পাংচেং দুলংলো আলাংলি খরসিং তেরাং আকেহাই ফারুক্রি সিকেবরা ফকেবরা ফ আনেকান ফাইকুনিয়া চিকলু নিখাপ ইংকর নারকেব আর্নি আদা বাজি ফ আপর আহুরসি বাংসা পিরঠে ফেন আরং চেবাই জইলু আংলি আরং চেবাই আহুত আটাকে নিঙ্কান ফ্লিকেবরা সিরকেব আনবেদলাম লাসংসি আলাংলি সারসেপিন আপর আহসি আজু নাম নাং জইলো লাসিল কার্বি সোলাংলু আরাতা আনি অয়রু ইসি দুলু খরসিং তেরাং আফান খরসিং মেম্বর পুতা আমেন কাছে থাংডু আলাং লি কার্বি আংলং ডিস্ট্রিক্ট কিকিম টেকাং বাংলো লাপেন মিকিরহিল ডিস্ট্রিক্ট কাউন্সিল চিফ এক্সিকিউটিভ মেম্বার তা কেমান চেং আবাংলো লাসংসি কার্বি আংবং পেন MLC মতে MLA তা কেমান নুন চেং আবাংলো লাসি ইলি তুম খরসিং তেরাং MLA আফান নিশুরি তা তিংনি কার্টাং আলাং লিগে কার্বি খেই আসংজা সারপোলো লাপেন নিশুরি আর্নি তা নিং ইংথির এক পেনসি আলাং লি ফান তা চিকিমু বেড়ানাংপো লাসংসি মো কেবাংজি নিশুরি আর্নি সিতামে কার্বি আসংজা সারপু খরসিং তেরাং আকেহাই আফান কাচকিমু এয়ার জি আফান পুরা কার্বি আলং অটোনোমাস কাউন্সিল হিন পেন্টা ইসি কেঠেডুং খরসিং তেরাং এওয়ার্ড তুরিহিনির নেরকেব আনেংকানসি সেংপনলো লাপেন আনেংকান ওয়াং তা ওসি কাজিকলু নিখাপ ইংকর কথমারনি মতে কাউন্সিল ফাউন্ডেশন দি কেতালন আর্নি এনুত আপুন চাকে চক আবাং ফুয়া ফান বাংসু আদর কেদু আনং ই পিপাজির পনেরলো

অঙ্গনার লহর আজি উতুলি অগ্রগামী যুজারু জাতিয়ে কেবল জানে কেনেকে বিরক্ত প্রকাশ করে আরু

ইন্সপেক্টর ডিস্ট্রিক্ট মিশন কোর্ডিনেটর লোপেন স্কুল হেডমাস্টার প্রিন্সিপাল আতুমা ফান্তা লাসোয়া সাবজেক্ট লো কাপিথান পঞ্জি আফান লো কিডো পেন পাচিনি পন্তাংলো লাসোয়া চেক লু পেন লা সাবজেক্ট হিনি তা কাপাথান পঞ্জি আফান এস সি ই আর টি ডাইরেক্টরেট পেন্টা হুকুম পি পন্তাংলো আসাম আর লো কাংচুক্লং ফোরকিমো হাকুকু আলাম লাপেন ইংলং আরলক আদোয়ে হই কাচারলি আউসুমার আতুম কাচিনি মেগজি আফানসি লাসো সাবজেক্ট কি থানা জি আকিনাং সরলো কুতা এস সি ই আর টি আসাই কি পেন লামথি পাচিনি ল সি বি এস ই পেন কি বিপন ইংডেন গৃহিণী আটক আসারলাং আং ঠেক কি রৈঠু লাপেন কাংক্রুং কাংচাপ আসাই কেদেং পন্থু জি আফান কাচুনিং রিয়ালো কেদেং পন পেনাব আন আর্নি তেরেক পন ঠুলো নিংঘাং কাচারলি আরি সুনিমস আতুম পেনাব আজো আন কাচুনিং রিয়ালো পিদুন উঞ্জি ফুটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন আসাই কিপেন সোশ্যাল মিডিয়া বারসাই পেন লামথি পাইছিনিল কাচারলি আরি সুনিমস আতুম পেন কাচুনিং রিয়ালো কিজব দুঞ্জি কাচিতু থু আজকসি পিনি ওসিক নিফাই ট্রক আর্নি কিহর আদিম পেনাব নিংবি আন আপর হটপন থুল পুতা সিবিএসই আসাই কি প্যান লামথি পাইছেন থুল আসামিস ফিল্ম ইন্ডাস্ট্রি লং ডাইরেক্টর লপেন মান পেঙ্কিডো আলুন সে পো রামেন বড়ুয়া পিনি কে আমাহাং কে ঠেকার নিল ফারুকরি সার কেবরা ফকেবরা সির কে বাদিংকান নে বড়ুয়া কপিকলাং আলাম আরজান আমার ঘর পু আলংথা জয়েন্ট মিউজিক ডাইরেক্টর আসাই কি ক্লেম দুন পাংচেংল ফারুকরি সার কেবরা ট্রক কেবরা সির কেব আনেকান কে জুংজুং কিচেং সে আফান ডক্টর বেস বড়ুয়া পু আলাম আরজান আফান লু নাতি অট পিপনল লাসম সে আলাংলি বেঙ্গালি আলামা কি আরজান লামারজান সন নি পেন পেন সন ইং করা ট্রক সি আলামারজান আফান মিউজিক ডাইরেক্টর আসাই ক্লেম পনল আকাশবাণী গুহাটি পেন্টা রম রোমেন বড়ুয়া আফান মানপেং গেদু লুনকা বন্দা আবাং লাপেন লুনসে পু পুসে আমান আপেং পিপনল লুনসে পু কিশার মোহন্তি অজিত বড়ুয়া নফকান বড়ুয়া সতীশ দাস লাপেন আকাপ্রেক আলুন

লকাক আকাশবাণী গুহাটী মহাবাহু ইনপেনাসে পুয়ংডেং লংপেন শুভারাম ইংহি কেলুন আলুন আদুসে আলুঞ্জের কুপিলি লংপি আরিয়ারি টংটে আরজিক সেনং ইনপেনাসে পুয়ংডেং লংপেন আদুসে আলুন

লাকি আকাশবাণী দিফু জাইমেকি বাংলাকি এফ এম বেনালং পেন মেগাহার্স ফারোই সিরা টকবরা সিরকেপ লাপেনাং লিটুম নিউজ অন এরা এপ সালং পেন্তা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর্জুইক লংঝে আদুন্থু ডিমাসা লুনবারী মালুনা জাইমেক আংডেঙালং পারুল বর্মন কিলুনালুন আর্জুইক সিনেং

লাপন আপর নাং লিতুম রমেশ্বরী ব্রহ্মা কেলুনালুন আর চু একলং টাংলো আদুন্থু ফুলমণি নার্জারি কেলুনালুন আর চু এক সিনেয়াং।

0: লাপন আপনং লিতুম ফুলমনি নার্জারি কিলো নালুন আর চৈকলং টাংলো আদন্থু প্রফুল্ল ব্রহ্মা লাপেন আরিয়া সংহ কিলো নালুন আর চৈক সিনেং
1: শিউ শিউ বারে বেলা জুগু।

0: lasi kang samahut bangke aan ar ompoi sipinangji lalote latuma ok ar omso pokichuta ningarong lapen a ok apranta mesen lapen ki theta theta prang lalo
1: adun thulam the bangke phaka chupang rengye phanke kopuson ahemsi itum kimnapo
0: lalo je ahem bangke bangther pe menangji athi bangther pe mimi pulote latumbi marlong po lapen apakta thiri de lasi un polote ahem asap so sita kim pipen atibin bilong si mane arve arni phophe de pen polote latum thida prang po lapen kichu jor sita chujor long da prang po lapen abimara pipen sita me jok ipo lalo
1: adun thu nang lihin pen thanam thani phak chupang rengi pulodang den nangli pulo asu lake lan anpu alam thanam lo sitame ilitum ladak te bokteraya long ke long joy ke lason aphak asu kopuson na phak sigi lang nang po non nangli ke penang ning kan pen phak pang reng bom pen wang bom lo po si aphak asu bang du uta hai ta kopuson aphak asu ke lang pen si itum wan pen itum pang reng nang po nangli hin pen so lam thebu thak thandam ji ma
0: lalo je asu ahurla angmi ing ar pong aphak lopute kithe ta theda prang lapen ajon ding krang ajon ding lep lopute mo kithe ho sitame ajon ta ding lep po lapen a ok sitame la tumbang ong mucho aso ho jong se ajon thi hek long hong pote mo a kithe ho sitame ajon chi san u edet po a ok sita jum hek la pson asila aso ki nam sita la ajon ding krang lapen la ang ming ar pong la tumbang the dak mucho
1: অলপুসন আফাক আসুসি ইংবাই নাম
0: কি
1: নাম দাম হোসি তামে এ জন আফাক কাপা থেজে ফান কে চিকলো জন কো আনবাক নাঙ্গি কাচো থাতমি আনকে ননা লিকে লাসোয়া সাইক্লেম দাম বম ল পসি চিনি ল বিহেক পেন পাংরেং পেন চিকলো জন কো আনা ফিসি লাসোয়া ফাক নে চো জরমে পো চো থাতমে পো বসি তামে কো আনবাক চিকলো নাঙ্গি
0: লালো জে ইজন আফাক নাম দেত পেন লতে চিকলো জন ফোন কে আসু ল চিকলো জন ট্রক পেন লোটে লাতুম আ আন চুথেক বোম পো লাসি পাংরেং নাং মুসি সিতা নিলি কি পাংরেং আতেং পোলোতে চিকলো জন আর কেপ লা আন লোটে চুজর মি লা পেন আকু চিকলো জন সির কেপ চিকলো জন কেপ পান্তা চুজর কি চুজর মি সিতা মি আ আন কিচু ও এদে জে ফান কে কিচু জর লং দা প্রাঙ্গি পোতে লা চিকলো জন আর কেপ আন্তা জর মি সিতা আ ওক আর ডি পা অং উচ জি পোতে চিকলো জন সির কেপ জন কেপ সো আ
1: লং হং সু পুদো নিলিয়া বাংকে চো জর লং দা প্রাং সিকে নাং পোমা সি লা লং হং সু ব্যাং সিকে পাং রেং
0: লা লং হং সু পুলোতে লা বাংকে চিকলো জনার ক্যাপেন লিন সারিকুরি সারিকুরি রা ফ লা আন প্লেং ননিলি ফাকসো খাই বাং ল লাগে আকো ফাকি থেয়া খাই তুমলো পুলোতে নিংকান ইসি আন পাং রেং নাং কো বা নিংকান হিনি বা নিংকান ইসিরা ইবে লা আন পাং রেং নাং কো সিতামে নন কাবিদেত আতুম কিছু পাং রেং জি পুলোতে লা আসু বাংকে পাং রেং বাং সালি কিদু
1: ลาสอพักอะแคบะลาสอปังเรงบังซีอะเลกิดุอะดุนทวลัมเทบังเกผักกะอุราลัมเทบังเลเจทันดาเมกซะนะนางลิโมเฮตาเปนนางลัมเทบังเกอิซีนิเกปินปูดัมโลอาสอฮุดกุซอนซิกาลานานางอิมาลัมตานางลิปินปูดัมโลลาสิผักฮาเทดุงอันกุปุซอนซินางลิผักอตุมพันกาลานาโลลาเปนกุปุซอนซินางลิลาไฮเกลางโล
0: লাসোলাম থে নাম থানিক থা থে নাং লিকে ক্লেম আতেং কোসং সিনালি কাচিনি দাম কে থেক দাম লং লামাং সোয়াতেং আলাম থে থান দাম ইং জিমা নিলি কি নন কি ক্লেম বো মাকাম কে লালো আদাপ কি থোর লোতে নিলি কে আ আন দাং ক্লক পো লাসো আ ল্যাং সু লোপোতে পার ওম পোই পো আতুমি কি তো না আন পসিতা আন পার ওম পোই পো লাসি নিলি কে আদাপ কি পি লাপেন আদাপ পিটেত লোপোতে আনার লো কো বাজি কেপ বা ক্রিসি লাসো না লম আকো পিডাম থু পো লাসোন হুকে ফাং অক ও পসি ল্যাং তানো লম কে আর নি সু ও পসি ল্যাং তা পাং লু পো আ রোই সিতামে আং কে মি থুমু চ

0: Morning samba ji ni lam se ta an pi thu po la lo an ke la non ke phang ok u hot ke ko chi tim ta do pot ani gang sam lo po la te la pe ni mi phi ta me ba pe ni ne a bun ta me la po me thor pen la chi tim chi ta mi plung lo po la te la tum phan bon u i la pen a roi si ta meng thir ve la lo
1: la po son se klem na
0: la po son se ke klem
1: non a bang ke আ আন কি তুক লো কি পি লো লসলাম থেলে চে থান দাম একসনা নাংলি লা আন আন নিংকান ফাক চোপাং রেং আসাই কে ক্লেম কো পি পি সি ফাক তুম ফান কি পি লো ফে এ দে তং এ পি মা মতে হেন রু পেন ফে এ পাং বুই সি কি পি মা মতে আন বো আন সাম লা হাই তা পি মা মতং তে নন আলম কে হি থি কুলা দলং সি তা মে ফাক আতুমা ফান কি পি আন হুই তা দো হালা সন তা পি মা কো সন আ আন সি নাংলি কি পি লো নাংলি হিন পেন থান পাচি নি দাম কি মা
0: নন তুমাকে দিফু রং সুপি সিকে দো পশি আ আন কি লং তা সুং রং পশি লা স্যাং নাম পো লা স্যাং তা পিদুন চম পো বা বারি আলো লা কে এ কার চে পেন লাহাই না নে হেনরু বা বংহ মারবো লাহাই সিতামে ফাঁকা আন মি ও লা পেন হালা দিদো কি থে লাহাই এ পো লাসি উ প ইসো না সাপ ইসো না সাপ লা পেন হক পেট আলাম বাঙ্কে হেনরু বাঙ্কে ফাঁক ফান পিবেক নাই আথে লা তুম নকে আইরন দো ও আপসি লা হেনরু বাঙ্কে পিডন বেক নাই লা পেনে হাবিয়া থেং পি আর বো লাইং থু মারবো পুসি ব্যাং পুপু লা হায়াং থু মারবো সিতা মে ফাঁক আ আন ফান মি ও পেন ফাঁক থে ইদাব ও ইং থু মারবো বারু ফার কং আর বো লা হাই সিতা মে পিব লা কি ও বাহুত থানডন পেট পেট পেট নাং পো স্যাং হেনরু বালা নন বারি খা হত কে পিনে নে বাপ সিতা দু ও পোসি লা হাই সিতা মে পিডুন মে লা পেন মেন থু দু আসাপ সাপ সাপ পিডুন মে এ লা লো কে ফে এক আপ্রাং সি হা লা হাই উপ এট পো পা মেন পো গে মেন পো মডি লতে লা স্যাং জক দুন পো ফে এ জক পট কুপ থু হেট পো কে মেন তা মেন দা প্রাং আর ও পয় চুলু পোলতে তো আনিং সাং ও লা পেন কি থে দা থে দাপ চে
1: লা আনগি পিয়ালাম থেলো নি আদুন থুয়ালাম থে বাংকে পেনাং আতুম কে ফাকা পাং রেং আলং তা ফাকা তুমা ফান হরসেরা হুইতা পিদেন পাসি হরসেরা দে কি পিতা ফাকা তুম ফান কো পু আনকে মে পু আনকে হেং নুনি নাংলি কে থে কাছি নি দাম আতেং পেনাং থানিক জিমা
0: লালো যে হরসিরা কি পিতা মেসেন পু সিপু সিতা নিলিগে হরসিরা লং থাই দো এদের আপন লাপেন হরসিরা কি পিতা মেকে মেসেন হেংনু পু নিলি পুদান দে সেতা হরসিরা কি পি আলং হং পেন লা পিনে বাপ আর বু পেন কি উপ কি তুন লাস ওক ব্যাং চমি মুচ হালা হরসিরা পেন ফে এ কি পি ওক ব্যাং কে আসাপ ও কিচু মি মে দ্যাট দু কাচিপ্রেক দো আফেক আংথিন সিতামে হরসেরাং নিম হাই লাসন দু সেতা নিলি কি পাং রেং আতেং পেন চি মাথা দাম পলতে লা কি তুন কি পিয়া বাং সি কি মেজি মা হসি নিলি
1: লাগা দু গে মোহে নাং লিগে থান দাম লহাই ফে এ সাবসু দি লা পেন সাং প্রোডা সাবসু হেন রু ইং থু মার বু বুস দা কাপ্রে কাপ্রে গা হান পাং বুই পি পেন কি পি লা বাং সি মে মুচ নাং লি হেন চা কুদা মি বাং কে আদুন থোলাম থে বাং কে ফাখা বিহেক পেন নন থে দুং আন কে আর নি সি বা তাই কন আন সি নাংলি ফাগা ফান আন কি পি ল কি তুক লি
0: নিলিকে লা আকি থে তুম দেট আহুত বলতে আর নি সি বা তাই হিনি আন সি পিচ সেটা আসো লাসো লগত আসো কাইতা লাপু আফার আফার সি কি বিয়ে পসি আর নি সি বা তাই কি থম কে আকি কম নাই সি তা মে পি আ আন কো আন মা কি পি কি পাপলুম লা আন সি কিছু জোর লং দা আ আন জং সি পি পে দেট বলতে আনিং কান সি তা মে লাপু বিনাং রে আসি আকি মে এট কে কে ক্লেম চিপে দুক তাং তাং চুলং দা প্রাং নাং জি পুলোতে আ আন পিলেন না পাং সিকি চু জরলং দা
1: নাং লিপু দামিয়ে বাং কে আর নিসি জং হে আকি জুম নাই সিতা মে বাতাই কে থম কে আন তুক নাং জি আদুন থলাম থে বাং কে মুনিত মুনর লে কিসু আজা জার কিসু গা চুলং আসনাক থাকসি ফাকা তুম তা সন সনা কি সুদু জি কপি পিয়া কি সু লোকি উন্নয় লা পেনাং লি তুম কো সনসি ফাক ইয়ং সি সু দেত আনচু চি দেত পুলো তাং তে কো সনসি লাহায়া ফাকা তুম ফান কালানা থান্দা মেকিমা
0: ফাকে আসং কো কে আমে কিসু লং উন উ পরিসি কে লা পেন নম্বর হিনি গে লা তুম আ আন কিচু লা কা হো জমুন এ লাহাই পেন পট আ পক্সু উন উ নম্বর কি থম বাঙ্গে আফুটা সুসু আসি লা আমে কিসু আকো লাতুম আনিং তাবাং দে আসং কোকে সেটা লা নন

0: nang po athe kicha maholo pote kiri damta sungkru
1: sungkru
0: la pen ke dam sita kasik sak do ya joka tum pha ke pang renge pheng si pivok titi pheng si pivok lo puloti la tum ta chu thek the la po si aju la sang bang pidun chom chom la pen men thu duk pidun chom chom lo pulote la an pen ta ning chipang sam the la pen ing sam lo pulote mo pen ta ni li ning je le thot lo la a an bang ar om poi bang pilo bolote la phi e pen sang kitun ta mi hal hai a son na vidat a hu sita phi e pen sang
1: bang bui dun mu vidat me hal hai le claim lo pulan ta chok
0: oh chok la an ta chok ba men tho duk ta pi mu vidat a hu pu sita a an par om poi bang si pi nang ji men tho duk ke kai ke mat ke long verbe a the hi thi long ta ki long sung krung
1: ai ai la lo lapuson helo nangli ke klempon bomma saike
0: ke nonni li ke klempon bom ke
1: me pigalam lo nila nangli hin pen ke thandam phak kachu pangreng ki duk pen che langdam lo pulo tangte ali ke long che thekdam long ma ni
0: la lo je ali ke long che thekdam long lo athe pangreng ke reng me me seta me duk pik seta sor lo tum ke ni hem do ko pulo te kam chetame chipa ong ilong lapen hemalong kitun ki dang asai konane han sita lang chipu sita luksanda mathai viloi likar bi tumke lahai sitame war etiti nane han hu sita war et konane sang ki jo lang sita kibla lapson se det pensi lahai sitame isi mane a vitamin ba latum pha ka tum ho ora son lo hanahu lapen la sang ki jo lang la hai sitame a an mi isen tun idam lo polote la lo ki tun a hot sitame pangthir jer pule thek the sita un an pen mane ki lang pon lapen ki pi pon pa me la lo a pen ki pang reng sita ali ki long ge itip ki long u ilo a jon tin long se asap asap e isialam jon pho pang reng dam lo polote jon thom ke আন নাম লো বা নিলো পিনি নিকি খরস আফার মান লো সেটা জনি কে লাগে লালো আলি লো লালো বা আকি ওং পাং রেং উন ওং মি ওং লো আকি ওং পাং রেং লো পুলোতে আন কি নাম বাং তা আ পয়সা কি দাম তা ওং চেত পো মো কি লং সেটা ওং চেত পো লালো লাসি জং হে লা আবি সেটা জনি বা জন থম আন কে পাং রেং নাং জি লা আন লো পুলোতে আলি কে লা দাক পেন সি চে লং পো ই জন ভেট কে পাং রেং বাং কে la bangke ali ave ya the a anam nang ko ka posi
1: kalang
0: e sitame isyalam ningjing tum rong atum bangke achatta kinam nang ave ke e sitanam nang ne hen ru ko na ne lam pen ang thu marbo la sitanam nang ne
1: te bok te rai pen talong
0: te rai hem talong la pen na hok te le ing lok pet sitame rong ke long thai do a posi rong atum phan cha semet kining ji kang tum ba ki than kang tum ke la lo ki ong sitame rong atum ke pang reng ut non la tao nang bong ki do bo ma atum sitame la tum ke a an ki nam nang pe na pose a le bi pu
1: nang le ki pu damia bang ke jong si selet le pulotang te itum ibi ri bi thung along la pen te bok te ra sitame phara tuma ke choji a an a huya bang ke long joy ke
0: long joy ke
1: jong si chipi duk thek te
0: chipi duk pulote i ba ri le che e o pulote la ke ar vi le jang ta sung se lo আর্নি লে সো তা সুং সেলো সেটা ইলি ইবার ইয়া ব্যাং সেলের লে দা আইসি চি ই ও নাং জি ফাক পাং রেং লো পতে কাচি বিরটি ব্যাং দো নাং জি
1: নালহিন ব্যাং কি থানদম লাগে মি পিগলো নি আদুন থু লাম থেল ল পেন কিরিপ দাম লাম থেল নালহিন পেন নালি গে পেন নাং নিং কান মোহেতা নে লিপিন পুডম ল ফাক পাং রেং বম পেন ওয়াং পম ল আসি নালি সোনা থাক ফাক কাচু পাং রেং থেক থেলাং তুম মা ফান নালহিন পেন নালি নিং আক্লং লাম থেকে থানদম জি দোমা কেনং সত কে সং পি মার তুমা ফান লাপেন রেডিও কার জুয়ারার তুমা ফান ফাগিয়ং সি চুপাং রেং থেক পুলো তংতে ওং এ দেসি তামে আফার আফার জং সি চুপাং রেং দাম থেক পুলো তংতে লকে মুকিসুং হোসি তামে ইলি কাপাদো ই মেল লাপেন আকে রাপ তা লং পো লাপেন আলে দোপু লাবাং সলাম থে নালি হিন পেন থান দাম জিমানি
0: লালো জে প্রাই ভাক তুম কে আসো চনা মুবে পু সিনিং জে জে আসো চনা মুবে দাতা তুম পুলোতে আধি সিতামে পাং রেং নন লাপেন লা আধি পাং রেং পেন সিতামে লাকি জোর পেন ছু ছেদে নাং পোলা সো পয়সা আথে আর লসু তুমকে পয়সা কি চলং আবার সাইকম সম পসি লাসো পয়সা পে নাং লে আসু ছে নাম দে নাং পো ন লম কি হিথি রং আলম কে দর কি কম দো লা দর কি কম আলং হং দর কি কম নাই আলং হং সিতামে নাং লি নামন লাপেন নাং লি লা ওরা পে মে নন লা ব্যাং

0: ali ki du hala ador ki the ki the ki nam along hong bang ke a ki the po po ki pang reng ta por nang thu ko la si ka vi det pen ki claim ji pulote la so long hong sita me nang li ora pa me pulote la anta cho
1: la anta cho
0: la anta cho nang li aso ko ke ani si un a por do pulote batai plipino la pen thi mu chot lo pote batai thom pinon en ke nang li adun thu ako a large bidun thu not la lo
1: nang li ki pu damie bang ke jong si chopang reng thek pa me pulotang te phake themang teng ai tang ne phak su da cho la pen la dak pen sita me nang li ale bang ke
0: long
1: vek ji
0: long vek po la lo
1: ni li spini nang li suri suri asa chi bidam kok pen nang li ni li tuma studio long wa la pen nang li penang ning kan pen phak pang reng bom pen wang bom lo la pen la ka dok we lam theli tum chingki che than dam long po si nang li phan sita me akero pi par pig lo la pen nang li ke klema sai bu thak sita me আনাম্বারি থেলা হিজুমে লাপেন বিদি সরে গিয়া নাং পাপি দুন লনাং লাপেন এলি তুম চিংকি চে থানালাম থে আনাকে রেডিও কার্জু আরার তুম লাপেন সাং পিমারা তুম সিতামে ওভিয়ে তুম সিতামে নাং চিনি দুন পেন ফাকা চুপাং রেং আসায় কে ক্লেমিয়া সিতামে আফ্রাং নাং বার পোপসন চিনি লিতা ক্রয়ল আসে আপর চক তাং লো পসি চিহু চিপুরালাম থেকে লা পান লিং তন নাং কার্ডম নি
2: লাপন পর্ণাং লিতুম রং রুবাজাই মেঘ আংডে আলং ফাক কাপাং রেঙা পুথাক ইলিশ হানসে পি লাপেন হুটবাং জনিস রং ফারাং বং চিহু চিপুত আর্জু ইকলং টাংলো লাকি আকাশবাণী দীপু

কেনাং সৎ কাপাছে নিয়ে এলাম যে আর্য ইকথা ইফু কিছু পুচিছি নিলতে পেডের টিপিন পেন ডক্টর আলং ছেপাকলাং দামসে রাখনাংছি আঠেমা লাবাংস ফু কিছু কি মেলেরিয়া কিছু মানডেতা ঠেক ডক্টর আতুম কেথা না তেং পেন বিয়াসাতলাং ক্লেম নাংছি আজু মেকে জাং আহুত চিটিমালান চিহিং নাংছি হেমকম হেমরায়ালং বাব্বি পাংরামলং লেদেত নাংছি জংসে আকাংরাম দু পুলতি পাংথাই পিমি নাংছি লাংবুং লাংপ্লেট আন্তা পাবিদেত নাংছি জংসে দু পুলতি লাসো ডিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তেই নাংছি কিথু কাংছে হরমু আন্তা হেমকম হেমরায়ালং ওয়ার্থাপ থেদেদরা এলং আদিম হিলি খুঁটপেন হাদাকসি ওয়ার্ডাম চট নাংছি লাংকাপালি ইয়া পাইপ টেপ লাপেন লাংকাপাং পেন আতিবুক জংসে কনাতনি আকেবাক দু পুলতি মার্থিন পেমি নাংছি নিংছি বি ইকথা আর্নিকাংসামা পড়লতে হেমার লুপেন ছিটিম কিপলুং আসাই ক্লেম নাংছি লাহাই আসাই কে হিজুং মিহি কার উৎ ফে এ আমি কেথর লাপেন নন মালম হিঠি কুলাত আলং নাংকে ক্লাং চিটিমাপি কিপলুং আদোয়াই হৈ হুই থর লাপেন কেই নাংছি।

আদুন্থু পিনি আর সারলামথে আর জুয়েক সেনাং আরবা কাংথুম জি কালি আটে কেতা কিথি জে মাতে কেলং জি কালি আমেথাং তা কিসুং লামথে কেমান আর নিশি রং পেন টেবক হেড ইসি আং নামালং টেকে লাপেন হাবেদ আফাক চেকরলো কাছে করাহুত ফাক লাপেন টেকে আসে কার্জুলং সি মনিত আতুমকে পুথত আদাব আরবাক ইংথুম দুনলো বন্তা আরবাক কেলং জি কালি ফাক কেকর আপত টেকে বাংতা কেসু অং আমাছি দম জয়লো লাসন থেকলং সি কাংথুম দুন আতুম আংবং চেথানলো আরবাক কেলং জি কালি টেকে বাংসি কিঠি থুজিলে লাসি লামথি দকক ইপু দামকে কেলং জি পু আনিং থেকলং আদিমতা কুপিনে কাতোরা দকক আমাত লং দাম দে দেটপু আলামথে লাসি সার পালামথেলো আরবা কাংথুম জি কালি আটে কেতা কিঠি জি মাতে কেলং জি কালি আমেথ্যাংতা কিসুং পিনিয়া সারলামথে কে লাপ আনবেটলো

আদুন্থু কার্বি লুণ বারী মালুন আজাইমেক আংডেঙালং কাসাং ক্রোপি কিলুন চেংপি কেপ্লাং আলুন মারাং আজের পেন আর্জু ইক্সিনেন।

রন হাচা কে কান লিদ আরন হান এট আহান লিতু নারন নাং জিদেশু রুকা বং লং নাং।

আরন হা চাকে কান লিদো আরন হা চাকে কান লিদো আরন কাসিম বোরে পাচার চুনন পাচার চুনন বাতাই থম থম তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা হা নি সুদেশিম কালা সেংলং থয় পিপেনবাং আবু ক্রন ক্রন কে দু কে বাং গিলিং আং পং রা নাম দো আ থানালং কে কান কে বাং ভেঙচে চাপ ক্লং নি সুদেশিম কালা সেংলং তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা হা

0: বিহু প্রোগ্রাম আছো আছা বিহু প্রোগ্রাম কাছাৰ লিদুন হাজার লহেদি লাদাখ এজো লং সুত ফারুক থম ফারুক ফজন লং ইংকে লাপুলো আসি নানিলি কাছে পচর বাঙ্কে তেরন হেমপেন ডগ মুকা তেরং পেরং ডাকমেন্সি নিলি ওয়ারলো নন সমর ভাই নিল আকলেং সিবাং তামপেজির লেখ থেপি হেমপেন পিনসো সুয়াকি বিবাং ও লেখ থেপি
1: মি পিকল সার নাংলি কে থানা মালাম থে নাংলি কে ইংনুত আলুন সিপো লাপেন আন পারটা লাম কাছে পার জানা না থুতা নাংলি ফানকে নাংচে থাং পিক লাপেন কার বিয়াং লং আং কাঙার লো কে মাদুতা নাংলি ফানকে নাংচিনি নে আবাং কে আবে নিলি পেন্ডাং লক লা রেডিও তার জুগত কে দো আনা রাদা তুমতা কাছিনি কাং টুং বাং কে লাপো হেলো নাংলি কে লুন কি লুনা না থু তং কে বাং ইচেং মা মাতে লাম কাছে পার জানা না থু বাং সে বাং ইচেং লো
0: নিলি লাবাং সলাইন লং কে বাং চেং কে কবিতা বোলে পয়েম সে ফার্স্ট কে টক আমার ফি লু না অট পিল আমার সে পয়েম বাঙে লিরিক্স মান দেল আমার সে পুনিলি প্রায় নিলি মেনা আলু আনগে মেনা সে টক সে অং লিরিক্স আন তেল মিউজিক কম্পোজ আটে অট কি পি আন তেল লাপেন এনে লামারজান পুগে আচানক বাং জইল মানে নীলা সালান ফানলাগে বাঙালি লুন মানছি বাং নীলা সত্র মন হচ্ছে থানিং তুম নীলা মার্জান লঙ্কাছি বাং নাং জুইম আলা এলিতুম কাদো কবি চিনি ল এলিতুম কে চিংহন হেবালি তেরন পি আলাংলি বাসা পি হন বাস মিউজিক ভিডিও আলা এসে অ্যালবাম সেমার মানে ফান বাং অং সনসন সাপসু পরাঞ্চি বিদুন থা পুমাত ফিলিপিন গেলা সলাইন মাংে ঠেক থে জিব বলাম তালা বাং তা নাংলি দাং বেগ জি নাংে রাব দুন লজল পুমাসি তো পুমা সাপসু রোল লেন দুন লাদা আমাসি লাপুলা বেন কসন নং ফিলিম লং বাং জিনি নে মেনা তা জি চিনি নে লা বাংকে তানি লি লুন বাং টেনিং ডক পিক আন লুন থান বাংকে লাপেন লুন লিরিক্স
1: তে নাংলি কি লুন চেং আ লুন মাতে গা বন্দা চেং আ লুন বাং এ কপি বাং ইগলো
0: আলাম বাং নি তুম রিচু হেদি লংকে বাঙা খেয়ে দাদ উ আসামিস তুম হেদি যে টিবা তুম পুনলা তুমদা মেনা আলাম ঠিক ঠিক আসামিস আলাম সিনিং যে আসামিস মিডিয়াম সে গিদুন আমার সে আলা সুট বাঙ্গে কাদো কবিতা আসামিস মানে লি সি আসামিস পেন্সি বনাই চেং আসে নাতেন ল ফার্স্ট লুন বাঙ্গে এখন হিয়াকে তুমি দুদুখর গরিলা আপন বলি ভাবি তুমি আনর হলা পারকে লাস হেৰি লং এখনি হিয়া পোৱা কেচেট লং হেদি চুটকে চিডি গালিলাং কেচেট সুধলাং ৰিল লাচ কেচেট সুধলাং জুবিন ভাণ্ডা নিলি ইজিৰ পালোন ল চ লোন নিলি ফাৰ্ষ্ট লোন কিলোন চেং ল নিলি তোমাৰ সৰস্বতী পূজা দল সৰস্বতী পূজা আমাৰ তাদাক লোন ল লাচুহুত নন কাৰ্লিটাং এক্স মিনিষ্টাৰ চুমৰংহাং আলাংলি ই এম কে হাই চেং আনি কাণ লব আমাৰ চি আদাক লোন ল আমাৰ আলাংলি বাংনে ইলুন হুত নাং লাং দুন আমার সে আলাংলি নাং পুলো বিজয় নাং সে সলুন কাছে টক মা ও কালাং স্যার তে নাং পেনাপ দেহে বাং থাদে নাং হাং ল আমার এত দাম ল আমার সে আলাংলি পুলো জির গন বাক দু নাং লং লুন গেল টক দু সে দো স্যার সন সন জির ফজির ঠক দো আসামি সলুন ও তো কান মানাং জি নাং চিঙ্কি নয় গুহাটি লং নে পয়সা বাং নি নাং রিপিপু বললাম ল আমার সে গেলা জুবিন ভান্ডায় জির পালু সে জুবিন ভান্ডা নিলি হেলা সামি কে নাং অসমিয়ায় তোমার জন্ম থাই
1: সে
0: আমার সে জুবিন হান্তে জির পালু ল সে লাপু ল লাপু বাং বম বাং বম
1: তেলা নাংলি কি চেং সিসি কি লুন আলুন জির বাং নাংলি লা রেডিও নাং কারজু আর আর তুমি ফানা সব সব পারজু ইজিমা
0: আসামিস পিনাগলা পড়কে চেং সিগে

0: নেভম কুরু আরা নিকাংসান।
1: জুমি পিকল স্যার আপেন চুরলো নাংলিলা রেডিও নাংকার জুদুনা তুমা ফান জুমি সেন আলুন গাপার জুয় পদ তাংতে আদুন ছু চেথানাম ছুলো নাং নাংলি লামার জান কাছে পার জানাসন আন আর লামার জান সেটা মেচে ঠাং পিক পিক লপেন মুনিতে তুমতা আনিং দোক পিক পিক লাসে নাংলি কাছে পার জান দুন চেং আর লামার জান বাঙ্গে কো পিয়ে বাং লো লাপেন কমেন তুয়া নিং কান লো
0: লাবাংকে মান্তু শিবাংজি বলো ডাইরেক্টর বাংকে ভাইটি ইংটি লাংসি কনসেপ্ট গুটে ফিল্ম লাংসি টকলো প্রডিউসার বাংকে অমরজিৎ রংহাং লাবাংকে 2011 2011 চেনলো সুহুত বাংকে এলে তুমলা সিনেমা হল লংটা 20 rupees বেলাং টিকিট নিতুম হাদাক বলং কম মাজিলং এগে নিতুম বলং কম মাজিলং কার্বি ফিল্ম আন পেন ফার্স্ট লগ পাকলাং হাদাক মানে পাকলাং চেন লো বলং কম মাজিলং হাদি তা নিতুম নিপ্লি গে পাকলাং নিপ্লি দা একদম রা আন লো লাং ফেরা রাত ডাঙা চিং হন কার্বি রাত লাসো ফিল্ম বলং কম মাজিলং মাসি 20 rupees এর টিকিট পেনসি 5,2200 কোয়ান গেলে বাজেট গেল অনলি 20 rupees এর টিকিট পেন হেদি লালু প্লং টাং তন লাং ফেরা সি লাং আপলো বন চলো লো লাং ফেরা রাত দো আদ নন নাঙ্গার জিদুন পুলং তে
1: মো পেন নাংলি পুলো নাংলি কাছে পার জান দুন চেং আলামার জান কে মেন্টু সে ভাঙ্গি লা মেন্টু সে ভাঙ্গি পা লামার জান নাংলি শুটিং টাং ডেট পেন আফি লা কারি লিসা হুর বাং নাংলি লামার জান কাছে লাং চেং লা পুসনা হুর কে নাংলি গোপি সি কা মাথালো
0: পুসনা হুর নিলি হাতা গলং কম মাজি লং লো নীলি হাতা রোল কিডিং গলি আসাব সো জুতা হাদি তাদা নীলি পাইতা দো আবাসি নিকে থাং দা প্রাউড ফিল গে আবি হে তালানে পাই বান মান সিং গিম শো হারে ল নেলা বান চিরু হারে ল হাল বান
1: পুদাম এল পলতে ইসিনিং কারং লাপুসন নাং লীলা মার জানা লং কাছে পার জান দুন আবার সায়া বাং গো মাছে নাং ফানাং গে পিল
0: কেচিং সিকেলা মান্তু শিবাংজি লং ল অমরজিৎ রংহাং ল পার্কে লসো ফিগে নীলি ফিল্ম ক্লেম দুন নাইগে পল হানসে এস কে প্রোডাকশন আলং লিটো লামার জান লং প্রোডাকশন লং হলো মন্দুন কি অং নাই থা লাপে নীলি লামার জান গেছে পার জান দুন থা এঙ্গে লা দেতে টকজির সিনে প্রোডাকশন পু সঞ্জিত টকবি নীলি মেনাক কাসু টিং চেং হেডি হলালো

0: cái lông cái có bị lo là bên có miền tua bỏ ra hụt lo
1: nili rang sina sarpo award ke long cheng mang ke la luna hin ke mantu siwang ji bula sala mar jan long lo first rang sina sarpo tak pi bi cheng aning kan lo la dak long lo in ke aning kan mang tene lo ta non mang ke 30 ta bak do kok lo bon
0: tang te la nang li tung parlin parlo ala mar jan ta nong i ke long best film award
1: kalang
0: la sala ma thi bang nang li thana mi ji ma
1: choro lo nitum che paddu kali lo bu ji ma thalo তুম কত কবিতা চেপাদু বলো নীলি গ্রুপ লাভেন একটর একট্রেস তুম কত কবিতা লাভেন কত কবি হান্তা নীলি হিন পেন চরুপ পি গানল অলাং লিতুম বজে দাবে পিন পেন আমি অলাং লিতুম পড়াঙ্গি চিপি দুন পেন লাভাং সো পার্লিন পারলো লানাং পাচুন পিদুন থেকে পট চরলো অলাং লিতুম কত কবি ফান্তা
0: নাং লি লুন জির কে চি থাং পিক লাপেন মুনিরা তুমা নিং হাং পিক পিক লাসি নাং লি জং জং কে না নে কনসার্ট লাপুয়াই হই কি বিদাম লাপু সন্তা দলম
1: আপনি লীলা পছন্দ প্রোগ্রামই করি বাংকে নগাঁও সিনে দো নগাঁও লং 2013-14 মালাম লোব নিলে হাদা 3 বছর লাং নিলে চিংহন ইন্দুদম ইদো প্রশান্ত বউ লাং লিছি গিটারিস্ট আমি বিজয় দা বিহু নাম মাসে নিলি হাদা 3 বছর বাগ দলাং ডাক্তম লঙ্কা চার্লি দুন লুন দুন ল মাসে হাতাক আলা বিহু তুমি প্রোগ্রাম বাঙ্গে হেদি সাপসু সুং ও তুম দা কাসন গেলি মানে নাহান পয়সা নাং পিলোগে পাঠিয়াং নাংপো লুন নাংপো বজেট বাং দুম বাঙ্গে মানে কমিটি বাং ফলে দোতা লুন পিনাম্পো রাত আবে দিয়েছি তামে রাত তুমি দামে আদা প্রাঙান কি দোদে লুমা দিদি লাতঙ্গে বাঙ্গে কমিটি তো বাংলা আনাং থেনছি পাঠিয়েছি নাং তুম হান গেহাং লো পট পয়সা নাং পিপেন সি না গেহাং নাং তুমগে পাঠিয়াং বাক লুন কাং নাংপো গেলা সুহুত মানে আসু আসু আর্টিস্ট তো মানলো হেলাকে সুহুত বাঙ্গে আমাসি নিলি তুম সুহুত এসি টিম বা ব্যান টাইম ল তাক পে নিচে টিম লং যেনিবা 17,000 বাক লং পয়সি প্রোগ্রাম ভাত গেলা দেখ আলা সাউন্ড দোলাং তাকে যে থাক যে থাক পর এটুম ভারক ভ মানে ভারকে থম আস নিলি নিঙ্কানকে থম লো প্রোগ্রাম করি দো ফি বাংকে ফুল কার্পিং লং যে দাম তুতে দিল লাসো জার্নি লং বাংকে নিলি কুপাই সি পুদাম দাং পো লাপেন রাদা কাং খম সি পুদাং পো কিসুং পুমাংকে ফোপন পেলাং আলা কে চেঙ্গুর স্ট্রাগল কি দোলো তা আকো যে পাদুক দেতে আজাত লং লেলো মতে দি আসি তাকে ক্লেম আনা যে পাদুক আনতা মে নিলি আলি গে চিলং সি যে থেকলং আসি তাকে বাঙ্গে কিসুং পুদাম দিলো লাফান বাঙ্গে নিলি নিলি হিন বেন বলং তে
0: আফ্রাং পেনাং লি চি পাদুক পিক পেনা জক বিনি আরনি আনাং লি লা আনা কাং তো ইয়াং ডেং কে লি দুন কে নাং লি কো মানে ফান কাচুরু কাং টুং ল পুসন দইক মা
1: কাচুরু কাং টুং কে দোবেক ল নিলি পো পে নিলি পাই ল নিলি লুন তা নিলি পো পেন্সি কে চারলি পুতা পো মেলো বন পিপল মাতে রেডিও আর জো পিক নিলি পো বাং নিতুম বিহে গো দালাম ল ইংগে সো রেডিও কারজু লং নেতার জুদুন লং ল আমাজি নেতা লুন লুন পু লুন বাং ইনিং ডক বম ডক বম ডক বম বাসি ফার্স্ট কা চোরো কে লালো নিলি পাই পে নিলি পো ল বা পেন নন নিলি আম ক্লেম লং প্রোডাকশন প্রোডিউসার তুম হান চোরো তুম ল আলাং নি তুম হান জেনে থল লা পেন নে রং সর লাপেন কাদ খাবে কার বিয়াং লং রাত পান্দা চোরো কিন্তু লাপেন নাং নি তুম পান্দা চোরো ল
0: কেমো পেন নাং লি পুলম প্রাং মেন লি হে মা কি সা রেডিও কার জু পেন না জক নাং লি নিং হ্যাং দন পুতে নাং লি লুন কি লুন না থুকি নাং লি বি হেক পেন সে নাং লি নিং কে হ্যাং লা পুসন ল মা
1: তা নিং কে হ্যাং পুবাং নো না ফিয়ান সি জি চিনি ল হে তা হালো সু তা লুন দুন ও কেনে পু আ ল না জব কি নু দলা ইন্টারেস্টিং ল নন বাঙ্গে আসাম রাইফল ও জিক্লেম বম ধনসিং রং পি পু বিশ্ব রং পি ফুটবলার আলাং লি বংকে স্টেট প্লেয়ার ল ফ্রাং এংকেলা রং মাথু পাথু দাম লোপ্রং দে সাইকেল পেন দাম পনি ফানা ফিনে থাপ অন থরপ এংকে নে ফানাং পালুন পন বম বলা লং আলা খেলা লং দো নাং পনি বিহে খে গো দলাম হাদি
0: সিনতে ননলা সুরিনি রাইং কোরা ফ আনিং কান আলং অবাং নাং লি লুন গা বন্দা মাতে লামার জান গা বন্দা লা পুসন দোমা
1: লামার জান বাঙে পিনিং বাঙ্গে আবে তা নন লুন বাঙ্গে নন কার বিয়াং লং অলং হিস্ট্রি বুদামে লই তুম প্রেকজেক মতে কে লাং মেনায় লামার জান ক্লাং পো লাকে তাসাম আলা বাং সো ফিল্ম স্টোরি স্ক্রিপ্ট এতুম কার বিয়াং লং রাত কেচিং হন ডক্টর তুলিরাম রং হাং আলাং সি কে টক পন ল আলাং লি আলামার জান লং নিলি ফান্তা জিরনি এলুন কিলুন ফান আবার সাই রাইনাং পি পন ল পিনিং বাঙ্গে নন

0: gelala
1: mi piklo sar nang li ke thana malam the kapadu sia lam thini linar juthi ikla nang linon o veki miya tuma phan isi mesena message ason ke pigang tung doma
0: do taku do vek nang ji lalo lunda lunoi film da glemoi ta ke charlie bank first ti kupon pe den nang ji charlie vek nang ji ka charlie bank papi pon pe den nang ji non ne le ta lason lo luna joine ka charlie bank papi du nur lo kisimana dim long ke chaknap do kokotila lalo isiben ke charlie bank onang ne dapen nono we ki mie tum la amu wichu pu drugs kichu la bang ke ingtonoi ta future ke me phan gali lage pasi moren dok reng ni do long ji phan pla drugs kichu la bang ke erinang pon nono we ki mi tum bang la jum bolu pu sia ji do
1: a holo sar nang li ki thanda malam theta lapen nang li phan nang churolo nangli sonsuria sai chibikok pen nangli nilitum nangki pha tengpen wangse apornang chipipot pini ilitum kachingki kachithan angbong pen radio nangkar judun arat atum kedo an ta radio pen setame anso senangli phan nangchinidun po pusi nilita ningthedamlo lapen nangli ki klema sai along setame arnam ahir jume nang pa pidun lo na pini ke apor chok tanglo la simo apor me sena hudle la ansa se chingki chithandam tu iglo na dume thakme kardom
0: kardom
2: lapon apor nangli tum pini alam che rajai me angdeng along বিজয় লেখে লাপেন হুট বাং পি হুনালি তেরন পিয়াং বং চিহু চিপুট আর জুইক লং টাংলো আদুন্থু কেনাং সত আরানি এজাই মেক আংডেং আলং আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচে টাক ছেং লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ আমাহাংকে ঠেক আরানি পাচে টনডুনসি লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ একায় লামু আপুথাক প্রদীপ রং ফারপেন লামজির কেথান আরজুইক সিনাং লাবাংস লামজির কেটক আবাং আমেন লাকি পাওয়ান তেরন
3: বিনিকে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আমহাংকে ঠেক আর্নিল লাসি আলাংলি কায়লা মো মসাবসো জেথান চেপাঞ্জির মিডাম সেনা গোপীনাথ বরদলৈ হেনল আসাম চিফ মিনিস্টার কেমানচেং আবাং ফুল আলংলিকে এনুট ন্যাশনেল ফ্রিডম ফাইটার লাপেন কে স্টেট আলং তা হেমফ্রে কে হাং কচে সং কেচেং সি আবং ফুল নন অবে কি মিয়া কায়াহুদ আসাম আলংকে আলংলি হেনল পলিটিক্স আহিন আমেক কেপাপ্রাং দোনা বাংল লাপেন কেথেনাই সিভিলিয়ান এওয়ার্ড ভারত রত্ন আনং এ নিহানিতুর হওয়ার আর লোপেন কেলং আবং ফুল গোপীনাথ বরদলৈ আমহাংকে থেকে ফারুকরে নেরকেপরা থ্রকসের কেপানেকান বসেকা চিকলো নিফাই থ্রক আসাম আরলো রোহা লং আলংলি সার বুড়ামেনকে বুদ্ধেশ্বর বরদলৈ লাপেন আলংলি সার পিয়া মেনাবাংকে প্রাণেশ্বরী বরদলৈ আলংলি বিহেকাকো নিংকান ক্রেহিনী আর তাকে প্লেঙা হুচি আলংলি সার পিয়া বাংকে পীরথে পেন চেবই জইল বন্তা আপো বাংকে এনুট কে থেকে আবং ফুপিনাগা পশি আসপো ফান কেনাংজি আন আসনা মংটা রিপিলো লাপেন পাথে পাডিং পামেলো গোপীনাথ বরদলৈ ফরুক্রে সিরকেপরা কেপানিংকান আহসি আলংলি আচর সিরিলো লাপেন আপিস মেনাবাংকে সুরবলা দেবী বন্তা ফরুক্রে নিরকেপরা ফ কেপানিংকান পাই পাই চিকলো নিফাই ফর নিয়া বাংকে আগেহাই গোপীনাথ বরদলৈ পিঠে পেনহা চমরং মে আন চব জইল আলংলি ফরুক্রে সিরকেপরা থ্রকসি আনিংকান আহসি মেট্রিক আংডেং চেপা অনল লাপেনকে গুয়াহাটি কটন কলেজ আলংসি আলংলি চার্লি দনল আফিথু গ্রেজুয়েশন আংডেং আবাংকে আলংলি ক্যালকাতা স্কটিশ চার্চ কলেজ আলং পেনসি আলংলি এনল লাপেনকে ফারুক্রি সিরকেপরা ক্রিপলি আনিংকানা হুরা বাংকে এম এ আংডেং কলকাতা ইউনিভার্সিটি আলং পেনসি আলংলি চেপা অনল আলংলি কলকাতা পেন বাংদা দাফিয়া বাংকে সোনারাম হাই স্কুল আলং তা হেডমাস্টার আসাই ক্লেমলাং আফিথু আবাংকে লো পাসদার পানাফি গুয়াহাটি আলংতা সাই ক্লেম থলা গোপীনাথ বরদলৈকে আজাদ আসাইলে ক্লেম পোসেতামে আনিং ডিং পিক লাপেনকে গান্ধী কেক্লেম কেদাম আতবার শিকাইকে তা কিদুন আবাংফু বরদলৈ কেক্লেম আসাই কেমে ঠেকলংসে হালাবাংস

0: সহুদ আসামা গভর্নর জয়রাম দাস দৌলত রাম আলাংলিহীন পেন একাই গোপীনাথ বরদলৈ ফান লোকপ্রিয় পুসি আমান পিল লোকপ্রিয় পুকে দোয়ান আরাদ আতুমতা আনিংকে দগাফান ফারুক্রে সিরকেব্রা ফ্লিকেব্রা থ্রক পেন ফারুক্রে সিরকেব্রা ফ্লিকেব্রা থ্রকসি আনিংকান আং বঙ্গা বাংকে হেমফ্রেক আপুথাক আলাংলি পেনাং ক্লেম চেপাদুকপনল ইস্ট পাকিস্তান আলং হিন্দু আতুম কে ওংদুং আংকাং মুসলিম লীগ আতুম কেপারলোপন আপুথাকতা আলাংলি পেনাং চেসংপনল আলাংলি কে ক্লেমাসায় আলং রবীন্দ্রনাথ ঠাকুর জে সি বোস সুরেন্দ্রনাথ ব্যানার্জি আলাংলিতুম কাদো কাবেতা চেতনদন পেমেল আসাম আলংকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাপাংটাং আবাং ফুলো লাপেনকে আলাংলি কে ক্লেম কে দাম আসায় কে মে আলং মহাত্মা গান্ধী কাইকে তা আলাংলি ফান চোরপিক লাপেনকে আলাংলি ফান আনিং কাছে দোপিক গোপীনাথ বরদলৈকে ইনুদ কেথেকসের পলিটিশিয়ান আলাংলি হেনল আসাম আরলো কে পলিটিক্যালহীন আঙ্কুর কাপাচে সাগাবাং ফুলো ফরক্রে সিরকেব্রা থমকেব্রা থ্রক আনিংকান রিজনাল এসেম্বলি ইলেকশন কে দোয়াহুদ কংগ্রেস পেন আলাংলি ফানসি পাঠুদুনো লাপেনকে হাইতা হাইদেরল বন্তা আলাংলি অপোজিশন আং হয় কাংনি জিয়া ফানসি আনিং চেপাথিরল সেতামে ফারুক্রে সিরকেব্রা থমকেব্রা নেরকেব আনিংকান আহুদ মোহাম্মদ শাদুল্লা রিজান চেপিদেত পেনাফিয়া বাংকে গভর্নর আবাং গোপীনাথ বরদলৈ আফানসি গভর্নমেন্ট কেসেংজি আফানসি ফাথুলো লাসো তেং পেনসি আলাংলি চিটিয়া চিকলো নিফা ইংকোয়েরা ইসিআর নি সেমে ডেংল লাপেনকে গভর্নমেন্ট চারি চালনল বন্তা লাবংস গভর্নমেন্ট থিরো এডেরল লাপেনকে ফারুক্রে সিরকেব্রা ফ্লিকেপ আনিংকান আহুদ চিফ্রিনাং ফুনল সেতামে কনস্টিটিউশন মানে ডেট চারি রোনালো আকিমি সেমারডেট পেন আফিয়া বাংকে কংগ্রেস আতম আকিমিয়া গভর্নমেন্ট সেং থুলো লাপেনকে গোপীনাথ বরদলৈ আফানসি চিফ মিনিস্টার আরপুটা পেকল আলাংলিকে দো হোসি গুয়াহাটি হাইকোর্ট আসাম মেডিকেল কলেজ গুয়াহাটি হাই ইউনিভার্সিটি লাপেনকে আসাম ভেটেরিনারি কলেজ হাই হুইতা আলাংলিকে দো হোসি পাংনি ডেকাংল গোপীনাথ বরদলৈকে ইনুদ পলিটিক্যাল লিডারান চতাকালি আলাংলিকে ইনুদ লামেট পো আলাংলি পেনাং আন আকিতাব টকটেকাংল হালাবংস আং বং পেনা বাংকে বুদ্ধ দেব অনস্কতি ইয়ুগ হজরত মোহাম্মদ লাপেনকে শ্রীরামচন্দ্র লাই হয়ে খিতাব হেনল আবারিমা প্রাইম মিনিস্টার আকেহাই অতুল বিহারী বাজপেয়ী কেদো হুসি আসাম আরলোপেন কেথে দুং আবাং ফু গোপীনাথ বরদলৈ লচিত বরফুকন লাপেনকে শ্রীমন্ত শঙ্করদেব আতুমাফান পীরথিয়া জাতায়ালং ওয়ানল গুয়াহাটি লংকেদো রোডহেম কেপাসুন আকলাম আমেনতা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুসি আমেন ইরল লাপুয়ানসি পিনি গোপীনাথ বরদলৈ আমাহাংকে ঠেগারনি কাতালন পনা পুথাক আলাংলি কায়লা মো কাচেথান নামকে লাপুয়ানসি কাংটনিকল
1: লাপন পর্ণাংলি তুম কেনং সট আরানী এজাইমেক আংডেং আলং আকাশবাণী ডিভু স্টেশন আলং পেন কাপাচে টাক ছেং লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ আমাহাংকে ঠেক আর নিপাচে টন্ডনসি আকা এলাম পুথাক প্রদীপ রং ফারপেন লামজির কেথান আরজু ইকলং টাংলো লাকি আকাশবাণী ডিভু আদুন্থু হিন্দি ডেডলং রিচিং হনালু নাজাইমেক আং ডেঙালং আপ্রাংসি মুকেশ লাপেন লতা মঙ্গেশকর কিলুনালুন আরজু ইক সিনং আলুনালাম থি আ আপলোড চলে

এতিয়া গরম আরম্ভ হয়েছে আর এটা 7,000 টাকাকে বিজুলি বিল আহবলে ধরেছে খনিয়ে কেতিয়াবার সোলার প্যানেল লগর কথা কয়ে আছে তেও কৈছে সরকারে সাবসিডিও দিয়েছে মই জাকজি খুঁজিল সকলের বিজুলি বিল শূন্য আছে এইবার মই লগাইহে দিম যেতিয়া বিজুলি বিনামূল্যকে পাই যায় তেন্তে আপনিও লই থাকা নাই কেউ ভাই আপনিও লগাই লোক পি এম সূর্য ঘর মুফত বিজুলি যোজনা যোগদান করবলে পঞ্জীয়ন করক PM সূর্য ঘর .gov.in

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগা হার্জ ফারোই সিরা টকবরা সিরকেপ লাপেনাংলি তুম নিউজ অন এরা এপসলং পেন্তা আকাশবাণী দীপু স্টেশন জাইমেক আর্জুইকলং জি আদুন্থু কার্বি ডেডলং রি চিংহনালু না জাইমেক আং ডেঙালং আপ্রাংসি দিলীপ কাঠার লাপেন আরিয়া সাংহু কিলুনালুন আর্জুইক সিনং আলুনালাম থি পিনি নাংলি তুম ডাক কেবাং

লাকি আকাশবাণী দীপু জাইমেকি বাংলাকি এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরাটক বড় সিরকেপ লাপেনালি তুম নিউজ অন এয়ার এপসলং পেন্তা আকাশবাণী দীপু স্টেশন জাইমেক আর জুইক লং জি আদুন্থু কার্বি লামার জানালু না জাইমেক আং ডেঙালং আপ্রাংসি হন্থে লামার জানালং বিজয় লেখে প্রাভিখাটক বি লাপেন মিরমিলি রং পিপি কিলুনালুন আর্জু এক সিনাং আলুনালাম থে আর্জুথা

লাপনা পর্ণাং লিতুম লেখা লামার জানালং প্রেম তেরাং পেন কিলু নালুন আর্য একলং টাংলো লাকি আকাশবাণী দীভু আদুন্থু ইংলিশ আলু না চাইমেক আং ডেঙালং আফ্রাংসি ডেনিয়েল বেডিংফিল কিলু নালুন আর্য ইকসিনাং

0: lapon apornang litum english aluna chai mek angdeng along ason son alun arjik long tanglo lucky akashwani dipu kenang sot kapachini alam jer arjik tha nangli tum jongsi kachuning rialun jer arju ingtung puloti alom biloma chai mek along le whatsapp nanglo ignon whatsapp number ke sirkep li troxy trok nerkep nerkep phaiwe phaiwe nerkep pho whatsapp along ke tok nang chi ki lapu hen lu jai mega men alom bilom komat si kilun ma lunse pi lunse po amen alun alam the asap so tok nang ji karjukang tung atum ki do di mati arong amen lapen karjukang tung atum amen alom biloma jai me ki iruya long bata hini si rot parju chot লাকি ভমকুরুয়ানি আদা পরফাই নেরকেপ রামিনী থমকেপ লাপেন আজো পরফাই সিরকেপ রামিনী থমকেপ আপর কিনাং সট কাপাছি নিয়েলাম জিরকে লাপন ইক চটল আদুন্থু কাপাঠুয়া যাই মেক আং ডেঙালং ক্রিকেট আপুথা মির লং কি রং ফার লাপেন হুটবাং পি ট্রেসি রং পিপিয়াং বং চিহু চিপুত আর্য ইকসিনেন
1: কারডম বাজি রেগল পিনি নিলি তুম চিহু চিপুর আজাই মেগালং ইনুত ক্রিকেট কপাঠু আনিং কে হ্যাং নাই লাপেন কাপ্রে কাপ্রে আসাই সে তামি আলাং লিকে কে ক্লেম পেন আনং কাছে থ্যাং ক্লং আবং ফুয়া ফানসি চোফা পন ইগল আলাং লি কোমা ইকমা পুলোটাং তে আলাং লি মেন লাকে মিরলং কি রং ফার আলাং লি রং লাকে রং চেতো দিফু ওয়ার্ড নাম্বার 14 আলাং লি সাই কে ক্লেম বম লাকে কার্বি নকবে ক্রিকেট ক্লাব ফাউন্ডার আলং প্রেসিডেন্ট আর পুসি ক্লেম ইকবম লাপেন চট কালি সি আলাং লিকে ইনুত কাপাঠু আনিং কে হ্যাং নাই আবং তাংতে আলং লি নন নিলিতুম মাইক্রোফোন আথেং নো নাই নি এটল লাসি আপ্রাং সি আলং লি ফা নিলিতুম আকাশবাণী ডিফুয়া হিন পেন সুরি সুরিয়া কার্ডম পাজির ইকল
2: কার্ডম
1: পিনি নিলিতুম কাছে থান পন জিয়া ব্যাংকে ক্রিকেট কাপাঠুয়া পুথাকসি চিংকি চে থান পন ইকো লাসি আপ্রাং সি নাংলি ফান আর জু পনিং টু নাংলি মেন টু পেন সি ক্রিকেট কাপাঠু কাপাং চেং ইকল
2: নিলি জাসামেট কি লাল ক্রিকেট পাঠু নন আন্ডা পাঠু ইক বমলাং স্তমে নিলি কি চেং কে লা স্কুল দিস নিলি আরটা কে নিংকান ক্যাপ সলম পেন হেদি নিংকান ক্যাপ নিকান রেসি লা সলো মেসে পাথু চেং নিলি স্কুল দুন বম লা ক্লাস 4 ক্লাস 5 লা সলো মেসে পাথু বং চেং
1: নাংলি ক্রিকেট কা পাথু কোনা সি কা চার্লি দুন ল
2: থিলি জাসমেট কে কে চেং মালম গিলা পু হেম হেম থি কুবল মেসে পাথু বং চেং দা নিপুনু দো বেন্দে নিলি জুর পো দো লা তো মেসে পাথু থু আমারা পি বং এ পাথু ইনিং হ্যাং পিগা জক প্রফেশনাল সি চার্লি জি পুলো আমার সি দা ডিফু মাটি পুং ল মাটি পুং বুপেল ল রং মির ডান দি লা চন্দ্র সিং স্কুল অফ ফিল ল কে পাথু থু হ্যালো দা কোচ দো প্রেমসন লবেন গুলসন সার আলং নিতুম সি নিলি ফান ক্রিকেট নং থান মাসি নিলি তুম তামু চার্লি দন বম নিলি তামে লপুলয়
1: লবেন পেনাং না মুনি রা তুম কে আনিং কে ডক আমুনি দো দো জে ফুটবল প্লেয়ার পুনন রোনাল্ডো ফান সি আনিং কে ডক লাসন দো দো মা দিদি লাসি নাং লি সি তামি ক্রিকেট তরং বং পেন কোমা ফান সি নাং লি নিং কে ডক নাই লা
2: হ্যালো জসে মে কে নিলি কে ইনুত ভাই নি লপু দো হে পেনাং দো নন সন ক্রিকেট দা ফরম্যাট দো দো মা দিদি নন সন টি 20 দো জে ওডিআই দো জে লবেন টেস্ট ম্যাচ দো জে পো ফিট তামি নিলি ক্রিকেট পা টু ইনিং হ্যাং কে থেক লং প্লেয়ার লবং কে গোটম গম্ভীর বো আলাং লিগে নুট ওপেনার ব্যাটসম্যান
1: ক্রিকেট কাপাঠুয়াং বং পেন কলসু কাপাঠুয়া ব্যাং সিনাংলি নিংকে হ্যাং নাই ল বা বোলিং বা ব্যাটিং পুনন ফিল্ডিং পুনন কল ব্যাং সিনাংলি নিংকে হ্যাং নাই ল
2: অ্যাকচুয়ালি নিলি নিং হ্যাং নাই বাং কে ব্যাটিং নপুলে হ্যাঁ তামে নিলি কেপাং চেং দুন কেলা প্রফেশনাল কেলা নিলি তুমলা আন্ডার 15-16 মাতে লাপেন সফি তামিলা কার বেংলং ডিস্ট্রিক্ট ফান কে পাথু পন বাং নিলি বাং গে এস বোলার সি পাথু পন মিডিয়াম ফাস্ট বোলার
1: তাংতে ইনুত ক্রিকেটার চেপামানজি পুলো তাংতে কুপি পিয়া পুন লকে নাংজি
2: লাল মেন কে ফিটনেস ল ফিটনেস মানে ডেডিকেশন মান কে নাং সট ল কে চেং সি কে তুমলা কিছু লাই পেন দামে ম্যাটার হলো হেলথ কোন মাই হেলদি লানসি ফিটনেস বাং ডুপু মাটি দি
1: ফিটনেস বাং চিমেন্টেনিং বেগ নাং তাংতে নন নাং লিপুল ফিটনেস বাং এ অগে প্রাণ বাং মেসেন নাং জি

0: খেলাকে কালিদাত মাতি দে গ্রুপ
1: হুম
0: খেলা পরছে ইসি টিম ওয়ার্ক কেন লগত নিলি পেন্ডেট তামে টিম ম্যানেজার দা দলা
1: হুম
0: সো ফি ক্লাব ওনার পেন্ডা মেনি তুম ইনভেট ডিসিশন কি কিতিয়া তা এনেল নিলি তামে হে আধেমা এস এ টিম সি ইনিং পাং সামনে এস এ অল প্লেয়ার সি ইনিং পাং সামনে লাসি লাহাই ল ডিসিশন মেকিং পেন চেংল দা ফাইন্যান্সিয়াল দা দজি পিমা কেন সো প্লেয়ার্স তুম তামে মানে কি সো দে উনে লাহাই পেন তামে লে তুম তামে ইসে কন্ট্রিবিউশন কা দদল যে লাসো ফ্যামিলি লং কেন সন্দে আপনা পুদে প সব সব সব আতঙ্কা তামে নে তুম পি পাজে ল
1: তি ক্রিকেট আর রুলস মতে আরন আবং নাং লি থান পনি জি মা রেডিও কার জুয়ারা তা তোমা ফান
0: ও চক জি লাপুলো নিলি তাকে ঠেক পিক পানি গালি তে ওয়াই অফিস আমি নিলি গেন ক্রিকেট নি হ্যাং পিক পট পেনাং নি সিহনি কে চিনি নিলি কে চিনি আনাং থানে কো ক্রিকেট কে লাপুলো 11 প্লেয়ার্স দপ 11 প্লেয়ার্স পদে ব্যাংকরে ইসি আ প্লেয়ার ফিল লং বাঙ্গে সুনুন পো সো আং বং হিনি টিম দপ লা বাঙ্গে ইসি জোসি ব্যাটিং লপটি ইসি ফিল্ডিং দপ বোলিং দপ লাপুলো কে ইসি নু এম্পায়ার দপ আলাং লি বাঙ্গে লা সো গ্রাউন্ড লং বাঙ্গে ডিসিশন কে নি বাং যে লা সোমনিত আউট মা আউট এ মা নো বল কালিমা কালাং মা লা সো ডিসিশন ইনত এন পো লাপুসন লয় মোস্ট প্রবলি লা ডিফু লম্বা থুকে এনজন বা 10 ওভারস পুই 15 ওভারস পুজি 20 ওভারস পুজি বাট ইন্টারন্যাশনাল লং লাং নাম বলতে ননসন টেস্ট ম্যাচ বলতে নিফ খেলা দপ দ্যাট মিন্স আ রেজাল্ট লং পেন দ ধুপ ওয়ান ডে ইন্টারন্যাশনাল পুটি ওডিআই পুসি পুপ ওডিআই লিপুটে আর্নি সি পা থুপ 50 ওভারস কে পেন নন ইসি লাবং ভেরি কমন ভেরি পপুলার লাবং কে 20 ওভারস পুজি 20 ওভারস লপুতে ডাক বং কে 20 ওভারস তে লা পার ওভার লং কে 6 বলস জুজি মাদি দি সব 20 ওভারস পু পা থুপ লাবং কে শর্টেস্ট ফরম্যাট অফ দ্য গেম ক্রিকেট বা
1: চুরুই গ্লো নং লি মিসেন পেন কে থান পোন পোত আথিমা ক্রিকেট কা পাথু নিং হ্যাং পি কা তুম দা দো সিতামি আজা কা তুম গে আর রুলস বা আরন কা চিনি নি তুম দা দো ও মতি দি সি চুরুলো নং লি লার্ডা পেন কে থান পোন পোত তাং তে নং লি তুম পেনাং আনা দিম গে কা খেলা দুন তাং বা কা পাথু দুন তাং আদিম দলো পুসিপু লাসি লা কা খেলা দুন আন নং বং পেন নং লি তুম কোনানি কিসুং কে ফোদুন লাপুসন দলো
0: লালো লাস্ট টাইম ইসি গুনাঙ্গ কো ইসি ইনসিডেন্ট পুদা ফুনাঙ্গ কো দো নিলি তুম বকলিয়া মতে বলং কো মজি পুসিপু লি তুম কারবি পেন পুদা দা কে পাথু দা মুহূর্ত সাবসো শিক্ষা চেট দলো নিলি তুম পাথু লো পাথু লো ফাইনাল আং আং দে গান লিলো আমা সে বিহু সিজন লপ কে নি তুম তা প্লেয়ার নি তুম দে আতিম মেন গেলা পুলো কারবি নক বে পুসি পুল হে তেমে ইসি ক্লাব চিপাং টাং জি ফান গে পেনাঙ্গানা প্লেয়ার্স কে কারবি মার কে দু এট ইডাত মতে আমা সে ইনুত বাহিনী লপ চহাং পন প্লেয়ার দলো আমা বিহু রইমা প্লেয়ার হবে দেট রাঙ্গে দেট হলা পুদা দু ফুল হে আমা সে নি তুম এ আনছিল পুলো মা প্লেয়ার দর দে মাসিল পু ইসি ইনুত বাহিনী লপ পুসি পাং রুম সই সই লপ পুসি পাথু দো দো লাসন ডাক থাকা প্রবলেমস দো হে তুমি পেনাঙ্গানি সলভ দ্যাট ইট ইস ইয়ং লো সো তুমি নি তুম লপ বড়ি বড়া সফ লো
1: নাপেন্তি ইলি তোমা কিসু লাম্বাং এ চথান এলো নোনা ব্যাং কে লা নিং রং মিমি কাটিং নি উন ইপিন আ মোমেন্ট তা দো দোমা দিদি লা সিলা সো মোমেন্ট না ব্যাং নাং লি চথান পনি জিম
0: মোমেন্ট মাঙ্গে জাস্ট রিসেন্টলি কন লো 4-5 মান্থস আপ্রাং বুঝি পাপা বা লাসো আর এক্সাক্টলি ডেট মানে নিলি তা নিঙাবে জুন জুলাই লাসো লম লো নিতুম অ্যাকচুয়ালি আর ক্লাব সি অর্গানাইজ লো খেলা মাঙ্গে দি নিতুম অর্গানাইজ লো ডে টুর্নামেন্ট দলো লাসো পেনাঙ্গানা প্লেয়ার্স পেনাঙ্গানা টিম তুম নাং পার্টিসিপেট দলো ননসন জাস্ট মেট পুলিশ তুম দো তুম মেন চেং লক মেডিকেল টিম তুম দো লাপেন দে বেলেগ বেলেগ প্রফেশনাল টিম প্লেয়ার্স তুম দো ননসন হোজাই লঙ্কা পেন কে বাংলা দো আংতান মেন টিম দো পিক লাসো পথাক নিলি তুম তুমি সি নিঙারং লকুচে পাহে বেগ জি ফাজে তুম তো বর ইলাহে আমার সে নিতুম ভান টিম তামে নাং মোটিভেট ও আলাংলি ক্লাব ওনার পেস তামে আলাংলি তামে পেনাং আইডিয়া নাং থান বনবো নিতুম তামে পুচে শেয়ার দিতিল লাসো ফি মাসে নিতুম মাং তা লাসো টুর্নামেন্ট মাঙ্গে এনি হাও চি পাহাই বেগ নাং পুইসি কমিটমেন্ট চিপিল হে চিপিল সপ টিম এফোর্ট ব্যাং মে পেক নিতুম মাঙ্গে দি কিচেং জুত মানে কেরেম জি পলাম জি থান থে কিচেং পেন তা হাইট থর মা দাম থর মানে ইসি আমেন তা নক বে বলে মাতি নক বে সো জি সং বম মাং বম জি সং বম হাই হাই থর দা ফাইনাল দা হাই পিন আনল সো ব্যাং নিং আরং পিক আনল
1: তাইতে নাং লীলা ফাইনেল কে হাই দুনা ব্যাংকে কমেন্ট টু হল
0: রিসেন্টলি অ্যাকচুয়ালি আনিলে তোমার ক্লাব তামে কে ফর্ম কি 2024 মতে দি আমার সে ডিফু মালামা টুর্নামেন্ট পেনাঙ্গান কে হ্যাঁ ননসন মেজর টুর্নামেন্টস যেনেবা নাইট টুর্নামেন্ট নন লাস্ট নিলে তোমরা নাইট টুর্নামেন্ট কে হোস হ্যাঁ দি লাস্ট নিলে তুমি হাই পন লো লাস্ট চ্যাম্পিয়ন লো লাস্ট ফি লো বাজেট ইসি চে থাং লং কার্বি আংলং লং ক্রিকেট লাতুম মেন লাতুম দা হোস লো নাইট টুর্নামেন্ট আকো লাতুম দামে টুর্নামেন্ট ইসি হোস লো লাতুমা টুর্নামেন্ট দানি তুমি তুম পাথু দুন পেন মানে চেপাহাই দুন লং লো বলো যে ফাইনাল
1: তাইতে নাংলি তুমলা ক্রিকেট কা খেলা লং স্ট্র্যাটেজিস বা বুদ্ধি আর টেকনিক পুপু হেদি লাবাঙ্গে কোসন সি নাংলি তুম কে এন এন
0: লাপুলো অ্যাকচুয়ালি ক্রিকেট কে এসি গেম প্ল্যান কে কেনাং শট পাথু থেয়া প্রাং কোসন সি নাংলি ফান মা ফাসি বেট পা বেটিং বা প্রাং ইমা মাসি ফিল্ডিং কোনাসি সেট নাং জিমা মাসি পা বোলিং বা প্রাং ইমা লাই কে এসি টিম লিডার দপ বুঝি পুদাম বটে এসি ফিল্ডার লো পদে ক্যাপ্টেন জি পুপ ক্যাপ্টেন পেন জেনে বা ইন্টারন্যাশনাল লেভেল বা হং নাং নাং বটে কোচ দপ হে নন সন ডাকে টিম ম্যানেজার দপ তুম বেন চিংওয়াই পো ইলি তুম ব্যাং মানে লাফান লান অর্ডার পা বেটিং না লাফান লা সোহত পা বোলিং নাং পুলা সন চিংওয়াই পো মানে এসি টিম স্পিরিট ক্যামেরা

0: naputa dudum mate nane pathudun po la sonmya se mane ning che parong nun bom na pulo jo athe mane li lifelong tragedy do pek ni lita hai tragedy pen changlong do lo pipine trauma do lo hai lifelong ke pho ke sung do pek po phes ne mila cricket isi pen bang ne phan isi motivation ang pio je anu se pathunang po athe ma ing I bulo te isi mane nang li domesan diti longlong mate di un aning I che babu po pathu po ko ane mane munit managing ki che than po cricket alam tame cricket tame lang po lahai pen amasi mane isi motivation chilong po isi matharam kela pulo hai athema cricket hormu kina actually nonson jase meni ritum karbiang long lang lapan facility bang kom lang mate po phir se tame ki pathuaning hang tum do pick nani aso tournament pen chenglok thimu jara tournament pen chenglok thippi ka tournament pen chenglok lahai long muni tum gatherings bang non mat komi gola jase met ke karbiang long pudam pote football ke most priority mate football along mang nonson ni tum la morning star karbiang long morning star ke penangana level I league tame pathulong lo po non sophi tame icc major tournaments tame pathulong la son se nitum da penangan bor I la pul hai athema arjiding oda kalilang tame nitum mindset bange already angsong si chibi pon no je mo phi nitum le pathun edet se tame so club bang pareng bom pola pente players ke bang jilang tum la penen non ke do bom dum han kun ane ka abre ponji phane nitum bor I bom na pul jo
1: tangte nang li aprang pen nang li novet jung jung konani ka pathudun la pusom dolom
0: ইলি জুংজুং মানে লাপুলো হ্যাঁ কার্বিয়াংলং এস এ কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট পাথু দাম বলতে ননসন নিতুমা ক্লাব মেম্বার্স তুমি হালো সত্যি আবেলাং কিছু চিনি নিয়েছি কেউ না তামি নিলি সত্যি স্কুল দু বোম আটাল ক্লাস এইট ক্লাস নাইন লাস হল মানে কিচেং চেং লাপুলে হ্যাঁ আমার সে ডাক কোচ তাই মেয়ে নাম থান বম ডাক ডিফু আপ্রাং নন কাসা স্টেডিয়াম ডিফু নন মানে রিনোভেট এলো মতে আপ্রাং লাসন গালিলাম ডাক আফিল বাং পান মেদই দিলাম হালো সত্যি হ্যাঁ ডাক এসি ট্রায়াল দোদো ননসন ডিস্ট্রিক্ট লেভেল আন্ডার ফিফটিন সিক্সটিন ট্রায়াল পো ডাক সিলেকশন দোদলে সিলেকশন ক্যাম্প বাং পো লাস্ট পেন প্লেয়ার সিলেক্ট বাং ফরই নিয়ে প্লেয়ার্স বাং পো ডাক পাথু পো কিম ঠেক মুচত তোমার নাম সিলেক্ট পন পো ও লাসন আমার সেই সহ সিলেকশন লং নুন লহে ফার্স্ট কে পাথুদুন চেঙে নিলি গুহাটি পাথুদুন নং লাক নেহরু স্টেডিয়াম লো সো ফি পাথুদুন ল ডাক পেন ডাকো নেক্সট আকো লা বার্সাপারা স্টেডিয়াম নন ডাক ইন্টারন্যাশনাল ম্যাচেস টা দোবম দিতি হে ডাক পাথুদুন ল সো ফি আনিংকান না বাদবম বাদবম ল সো ফি মানে শিলচর পাথুদুন লপেন্ডে মরেগাঁও পাথুদুন লপেন্ডে লাস্ট নিলি স্কুল ডেস কে পা জুটসি লাপুলা লেদার বল প্রফেশনালি কে পাথু বাঙ্গে লাস্ট কে পা জুটসি কে ডাক ডিমা হাস লং নিলি পাথু লো সো ফি পেন মেট্রিক এক্সাম পিল সো ফি পেন ক্রিকেট অল মোস্ট পাথু থে দাসন 7 6 ইয়ার্স আফান কে
1: আ আসল না তাংতে নাং লিয়ারটা কো আনসি তো পহলা সো
0: নি নি এলসট কে 14 15 সি দলা
1: মেক পিগলো নাং লিয়ারটা জুম হে কা হুট পেন স্টা মেলা পো আন কে টেক না সি নাং লি নন ও উইকি মি তো মা ফান কো পি এডভাইস ল কি পিগাং তো
0: লালো ও উইকি মি তো ফান মাঙ্গে নিলি ইথে থেনি বেজি হে কে থান জি তামে উন আন গে মানে আলাং তো ফান আনিং পালু চক ফান জি বড়ি পো লালো ক্রিকেট পুনন স্পোর্টস কাপরে স্পোর্টস পুনন ক্রিকেট পুনন বল পুনন ভলিবল পুনন বাস্কেটবল পুনন পেনাঙানা খেলা দো পেনাঙান পাথু সন্দো কার্বিং লং লং ইনডোর গেমস টা দো আউটডোর গেমস দো ননসন জাসেমেট কে কার্বিং লং কে কিছু থাং নাই খেলা কে নন আমাদ কে জাসেমেট কে ফুটবল লাপেন্ডে নন মাং কে লা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন এবং ইলিতুম কে হাই সিএম সার মত আমি আলাং আলাং লি হেমসর পেন চেং লং আলাং লি ফ্যামিলিস ইনভলভ দে লা সো গেম লং পেনাঙানা পাথু ঠেক তুম দো ননসন লা কাউন্সিল কে চারি পন তুম দো কে সি মেম্বার্স মানে ইএম লাতুম দা পাথু পিক আমাসি কার্বিং লং লং কে সি মানে মেও লো থেদুং থেদুং কম্পিটিশন আমি কেহাই দুন লং সে থেক লং লো তোমা সিএমপি দামে কেহাই লাস্ট রিসেন্টলি নেপালে পাথু দাম দামে হাই দেট মানে ভুটান পাথু দামে হাই দেট লাসি পেনা নং মে লং লো আহং লো লা ব্যাডমিন্টন কি সি ইন্ডিভিজুয়াল গেম মতে একচুয়ালি ইন্ডিভিজুয়ালস দামে পেনা না নং এ চপা লং পন লো ফুটবল সে দামে কোনে আই লিগ সনসন কে পেনা না ক্লাব তুমি পাথু দুন লং লা দামে তুম কার্বিং লং আ তুম লা ফুটবল কে মিশন না জক হেদি সি এনভায়রনমেন্ট ক্রিয়েট লো যে পেনা গান আরি সোয়ে জাং তুম দা ইনভলভ দুন লং লো দা কিসমান তুম কে দা আবে গ্রাউন্ড আবি পিন পেন কে বাং তুম দা দলো ডাক তামি পেনাঙ্গান আবার সাই চলং পন্ন লাপেন দে নন দো থু ক্রিকেট লং তামি ক্রিকেট কি লপন গ্রুপ পিক পন গেলিলাং হে তামি নন পিজো পিজো পেন দো বমলো সো ক্রিকেট পাথু লং মেন মেন লি তুম কি চেং হুত পেন গাজাত লং লেদা তা থেক তামি পিজো পিজো পেশেন্স বাং কেনাং সট আনুতিন সি তামি এদি আনুতিন বাং ফুস তামি পেশেন্স দলো পতে কে মাং জি সন গে কি চুনচি দাত পুগে আবে ইমিথাং চে পাদু নং পো ইমিথাং দা রিসেট নং পন্ন কাই দিন মাং গে আথেমা নন ওবে কি মি তুমান গে জেনজি বুসি পুপু মানে দে জেনজি তুম বাং কে লালো জে স্মার্ট আপ্রাংলি তুম হুসন নাংলি তুম হুদ আকাই তামে এমাহাং থেক প্লট পেন গে মোবাইল হাগে থেক লং লই মতে তামে নন হুদ আকাই বাং কে লপলো জে আরটা নিংকানে থম দাবেলাং তামে না ইউটিউব চিবের থেক লান ডেভেলপ মুনে দাম সোমার তোমা মাইন্ডসেট পুসি তামে হেদে কে মেডা দলো কে হেন ওটা দলো হে আহ

0: তুমি পেনাগান মেচর ডেট দিল নন মাঙ্গে লাহাই তুমি থেক ডেট দিল টেকনিক্যালি মানে এঙ্গেজ হলো এডভান্স হলো বিজিট লাই মাতিনি আমি লাপুলো লাসি লাহাই হিন বেনামে ইতুমাং আওয়ার সাইচো এন পো নাংপো ননসনলা খেলা হিন পেনচেংলক নানি কে কিলুন হিন পুনত মানে একটিং পুনত বা লাপেন দুথুলাং কেচারলে হিন নাথুবাংগে কেপাপ্রাং নে কেনাং সো নন নাংলি স্পোর্টস পাথু আজাত পুস্তামে কেচারলি বাঙা কেনাং সো হালা বাং দোবেক নাংজি থেমা ননসন ইতুম কারবি ইতুমাংগে আফাই জমি গলে মানে এপিএসসি ইউপিএসসি কে পাস বাং কমি গলে লাসি লাহাই আওয়ার সাইচো এন নাংজি থেমা ননসন ইলি তুম কারবি পপুলেশন গে জমি গে হেকমতি নি ইসিএস ডিস্ট্রিক্ট লং পুনত লাপুলো সাকুরি কে লং ফাই বাং কম পে লাসি উন আনগে কে পড়হি বাংগে মেন প্রায়োরিটি কে পড়হি লাসো ফি বাং ননসন এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাহে ননসন লা পেশন পুনত নাং ক্রিকেট পুনত মিউজিক আলাই গে ইসি প্রফেশন লপো ফিসে তামে নাং মেন কে চার্লি মতিনি লাসি নন লমা কাই বাং কে চার্লি কে নাং সট পেনাং না তুম আনিকান বাং সি গ্রাজুয়েশন পাস বম লো এমএসসি দা পাস বম লো মাস্টার্স দা পাস বম লো লালো তামে লান সো সে দু নাং লাং লাঞ্চলো নিলি পুই পু বাংগে
1: চুরলো নাং লি মিসেন পেন রেডিও কার জোড়া তোমা ফান বা ওভে কিমিয়ে তোমা ফান মিসেন মিসেন আলাম কে থান পন পট তাংতে আপরডা দই গল পট ইলি তুম পিনি চি হো চি পুরা যাই মেগা বাঙ্কে লপন লিং তো নি কগলো না নাংলি আপর কাছি পি পেন লাদা কে ব্যাং পট নাংলি ফানা কে রোপি পার পিগল নাংলি কে ক্লেমা সাই লং আনসো শেয়ার নাম লে আহির জুমি নাম পা পিডুন লো না
2: লপন অপর্ণাংলি তুম কাপাঠু অজাই মেক আংডেং আলং ক্রিকেট আপুথাক মিরলং কি রং ফারলা পেন হুট বাং পি ট্রেসি রং পি পিয়াং বং চিহু চিপুত আর্জু এক লং টাংলো লাকি আকাশবাণী দীপু

কেনাং সৎ কাপাছি নিয়ালাম জের আর জু ইকথা লাং হেনলো এ প্রাণ লাং হেনলো ইচে ঠেলু লাসি লাং পাছে হো ইক দেদ্রি কিজোনা লাং আর নিবাংটা মিনিট ফপেন মিনিট ক্যাব আপর আন পার্কলক পি মেয়েরা পুথত পাংসামথু আনসি জুন নাংজি লাং কাপাসো ইয়া ফুলে আলং আমাছি পাংসাম নাংজি আকাপ্রেগা ফুলে আলং জংসি পাজয়থু পুলতি লাবাং সুয়ালাং চিহুথু দেত্তাহায় ডংকর লাপেন লাংটুক আকুং আরায়া লং লাং পাচিটিভক লংলে দেট নাংজি জংসি লাসন চিটিভক দো পুলতি লাসো ডিমালং ব্লিচিং পাউডার মাটি ব্লিচিং আডুক রিক কালিতে তে নাংজি কিজুন আলাং কি বি ই আলাং বং মাতে আফুলে কাইকে তা দেবের নাংজি লাপেন লাং কাছো এন আহতা ইরি পেনছি ফুফেরা আবেগিদো আহার লুং পেনসি লাং চসক নাংজি কেনাং সৎ কাপাছি নিয়ালাম জেরকে লাপন ইক চটলো।

নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইনের ক্যাপরা মিনিট প্লি ক্যাপরা ফ পর দেলহি পেন কাপাচেটা হিন্দিয়া লাম্পেন সমাচার সন্ধ্যা আর জুলং একপো লাপেন পরফাইসের ক্যাপা পর দেলহি পেন কাপাচেটা ইংলিশ আলাম্পেন নিউজ এট নাইন আর জুলং একপো।

0: collaborate closely to maintain security along their open border. Tensions across West Asia escalate as Iran launches ballistic missiles towards U.S. military facilities in Kuwait and Bahrain. That is all in the news at 9. Good night.
1: Laki Akashwani Dipu Jaimeke Wang Laki FM Benalong Pen Megahertz Paroi Sira Tobora Sirke Plapenang Litum News on Era App Salong Penta Akashwani Dipu Station Jaimek Arjuik Longji Aduntu Lamjira Jaimek Angdeng Along Bidor Sing Kru Pen Lamjir Ketam Arjuik Sinang
2: Bon sita la ke tok wa alamet kali chethan palar bom alamet ancho la chethan palar bom alamet anta kapre kalamet pen pangbar dam sita hirjir mate lun lamet kangchu pangbar dam ne hirjir lam matha dam rote mangume me asom karbi alam pen hirjir puki erke Nonjong Benasona Aprang Prang Elitumke Hirjira Panta Lunjir Pusi Kehirdun Lun Ben Keto Chingbarchit Aposi Lason Ki Eid Lase Lunjir Ben Hirjir Kacheprek Ong Parpe Aprang Prang Neli ME School Lapen High School Kachali Dunahutke Master Artum Nangetanke Poitu Pusipu Puthat Vangbom Penke Poido Aphan Larthusi Kubita Pulo Poido Pen Kubita Kacheprek Neli Theglongle Lasonsi Gan Pen Git Kacheprekta Theglongle Apianke Sita Poido Aphan Kubita Bosi Muniratum Kedeng Omuno Nonge Kubita Aphan Kaibo Bosi Jumi Pusipu Ahomatunda Ketok Duntu Lanlo Lasonsi Elitum Hirjirapan Kupisi Kosonsi Kepuma Labansolam Neli Asap Ketanji Ninghama Hirjirapan Kupisi Kepuma Bangatek Serser Atunta Putim Tekte Inut Arengelok Ahirban Robert Froske Pulo Poetry is a performance of words. Atheke lamthe kapathu helo hirje. Arjumesan alamthe ingwai pamera kimra pamelote layalo hirje. Lason thak thak si coloris pu inut kethek serahir bangta pulo. Poetry is the best words in best orders. Lason alamthe pen asar Perfect chot se inut melar me pu ahir bang pulo. One make poetry with words, not with ideas. Atheke hir bang atumke lamthe hai hui pensi hirjir kapenchong. Sita kamatha idea penkali. Matthew Arnold pu inut amudit ke hirjir apan perfect dunsi pulo. Poetry is the criticism of life. Atheke munir akai apham kansa alam helo hirje. Lason chingde jor pen sabina kuor pu inur ahir bang pulu. Kobita jivonor hafol ek aviska. Atheke kai arjon ki un pami kapin chong thek helo hirje. Bonda alangli puthulo. Kobitar angik dekh haja বা খুরিটোয়ে হল কবিতার প্রাণ আথেকে হিরজির অপ আবাং আপিন্দেং মতে আবাং আর পুম হল হিরজির আছে বন্তা লাহে হয়ে আলাম মাথা দান্দেসি ওয়ার্স ওয়ার্ড পু ইনুর আহির বাংকে পাপেক গুন্থুসি পুলো পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ ইট ইজ অল অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হার্ট অফ ম্যান আথেকে কাদক ওই পেন কাপা ফ্রান্সি লা পেন কাপাদুসি আকুন হেলো হিরজির লাকে মনি দানি আসন থৎসি বীরুণে

লাবাংসো আপাছি আনতি না হের বাংতা হিরজি রাফান কাচিনি দাম ব্রেক জাম আজ কাচিনি সুঙ্গ আজহা গাহের পেংলাসন আহের বাংলাসন দো আমেথা তগব তা কপিয়া হিরজির তং কেতক লনে চিচিনি নে লাসন আহের বাংকে ফিয়ারে ক্লব স্টক তাই নুল আলাংলি পুল হিরজির কেত আহুত লাবাংসু কাপার দাম মানে অর্থ লাকে নেপেন আর নাম যে চিনিচ কেত বন্তা তক্তাংদে রাফিকে লাবাংসু অর্থ কেজং দাকে আর নাম পেন আপার জক্ত চিনি নে লির্মিয়াকায় হিরজির আধুনিক কবিতা আফান মনির আতুম আক্র কালাম কাচিনি দাম সুখ্রুং আজ কাপুরহি তা আনিং কেরুং পন আবে লাবাংস আলাম চিনিসি কালি তাং সামসিং হামসে তাপুলো হিরজির পুরহি দেড় প্যান নাং কুপিসি কে বুঝি মা লাহেল আক্র কালাম বন্দালা কাদ্য কবে আলাম লাংদাম এ প্যান নলিনী ধর ভতাসার জি কানিং জি আলাম নিং চিপিসি কেমে আলাংলি পুলো কবিতার আবরণ মৃদুভাবে রহস্যময় হওয়া উচিত ইয়ার শব্দত এটা বিশেষ যাদুগুণ থকা উচিত যি শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত সকলোরে চেতনাক আঘাত কৰিব পাৰে আথেকে হিৰজিৰ আবেংকাকে আচাপচু আনছি পামাংহুমে মেৰিচ নাইজি লাবাংস আলামথে ইচি কেনাংচত যাদু আগত দোনাইজে লাছ পেন আজকচি কেথেক চেয়াৰ পেন কেথেক থে কাদ্য কবে আনিং আৰু রপন কুত হেক নাঙ্গে আথেকে এংনো কেলুন আলুন লাপেন ইংনেক প্লাক প্লাক আছে আর্জুন দাক আসন কেংকাম কাচিজর পাশে রং লাপেন মিরং ফার পাপু আক লাংন দাক আসন সে হিরজির কেতক তা থাংনাত আবেঙ্কা আবে পেন তক আক আক পুরতে আর্জুন দাক আচার পেন কার্জুলং আলুন ইংনেক হিং আছে চেজর জর চেজর জে জে কেঙ্কাম পাপু পামি মেলাং আমি রাপু কেলাং মে আসনসি চেচারিম আবেঙ্কা বিপন পেন হিরজির তা তকথে গাছন্তে লাসন আ হিরজির আর দি দো হির বাং আতুম তা আমেথাং আপিরথে দো হালা বাংস আপিরথে ইলিতুম কাদকাবে আপিরথে আসন কালি ডক্টর ভূপেন হাজরিকা ইজির আলুন লাসন সিত হাঁহিখিনি পাবর বাবে বহুতো কান্দিলো মাঝে মাঝে কান্দি কান্দি নিজেই হাঁহিলো আলাংলি আসাব আকাং নে কেলংজি আফান পেনাং আন চিরুলো আহুত পেন আহুত উন আন চিরুসি আমিথাং দা ইংনেকল ইজির আহক আহে জির পুলতে লাদাখ হিরজির কামাথা লাপেন সৎ পাদুপন নাংজি কামাথা চিং থেক আতুম আতেঙ্গে মনিত আবাং আর্য নালং সন ক্রিপলি কামাথাউন আজা কংডো লাবাংস আং বং পেন ইসিবাগ আলং হিরজির আলির ভিড্রা ইলি তুমাংনু নাং পাকলা আংলতে লাসন আফান কামাথাপুন আথেকে কামাথাকে মনিত আনিং আলো আহরমু আথেকে ইনিংসি চিনিজে হাকো পেনকে কার্বি আতুন্তা হিরজির আসাপ আকেপ্রে কেদুয়ালাম চিনি নেছি লুন মাতে লুতু নাজির পুসি পুয়ানসি চিনি চল লাসি আনতিন দা লুন কাবন্দা থে গাবাং আফানকে লুনসি পুসি কিহির কার্বি এতুমাং বংকে হা পেরথে লংলে কাং দু কাহু পেন তা লুনসি কাপচে পাফ্রাং মুনাগা জ কার্বি আং বং লুন আলামে রাবাংসি ইংচু মুনাগা সংসি থেকল এলি তুম চেচি নেদাতসি লুন আলামেট কাংচুনে আখে আং বং কে কার্বি আখে হেল লুন পেন আফিকে তুমু কার্বি আহাম ভাং আরন হেহুই তা ইসি কাং চুকলং থান পালার কার্বি আলাম মেদল থান পালার মৌখিক খাইত ভাঁজি নেলিগি জংডা কার্বি আলামেদ কেপ্লাং লাকে মাথা দাম পামেলতে কার্বি আতুম আমেথাংলে কাপাচান কে চেঙ্গালি লাকে বাং আর্নামার্নি একাং হন মেসে লামেদ কেপ্লাং আলাম লুন আলং দো সার সার চেথান পালামো কার্বি কে থাবিলা পিরবি কে থাবিলাং আক

0: কার্বি কাবে লুন্তমো চিফং তর তেরন রং সুপো নাংক্লাং মুসিলক সারপো কার্বি নিম রকম কেচো দামকুম আপাক লেপাফো পাফো কাদেং ফং মেচো কাং কয়বেং আলুন ধাংজো আন্দা লুন কান আরং দোলে কাং দোগা হোকে তেরন রং সুপো রং মুসিলক সারপো নাংক্লাং পেন তোয়ার পিয়াকুং মে কেচো তাং পাক লাপেন ফং আথেং কক থেং ক্লং ক্লং সি আথে আবে আজি রাবে আলুন হাং জো সে আরং আজি কাছে পি লাসে বাঙে থাক সংসার এছো আন্তা এজিনসো দুনসে সে পিরথে নাঙ্গা চেলা পুতা লুন লং লাসং সে দু এ থাক বাং সংসার এছো সংসার ই পাড়লি ব্রাদো নাংতাং মিন্দারা রংসো কার্বি তাংরাই কাজিনসো কার্বি কাবে লুন্তমো পুথক বাং সংসারিচো সে কার্বি আতুমা ফান লুন কাপা থানজি আফান মির্জেং আতুমা ফান পীরথে নাং তৈল তাং হো লুন লং লাসং সে দু সংসার আহুকুম তাং হো মির্জেং আতুমু সোসো সিংজেং পেন মিন্দার নাংলো মির্জেং পারজান জাংরেসো সিংজেং পারজান পাওসো লংজেং পানাপ্লু রাদো কালু ফং লোরিং লাংডো আধেকে তেলেহর লাংস পুতাপু নিমস পিমার আতুম কাংনেক দুন চয় আজক মির্জেং আতুম আমেন ইরদুনল চজাক মির্জেং মুসোসো মির্জেং জুদুন আলামো নাংতুম কিনথাই আদেৎস নাফান তাপি রাহাংজো নাফানজু পিনরেম রুংফ্র নেতা মেন মুন নাংজুপ নাংতুম আমেন পুহেনল লোরি ওয়ানসান পেন রাংনো সেংলং মারাং পুহেনল মানডুং তাম্পে নাংজুপো জাবা পার্লার নাংতুমল এডলেট ইগলিক লাক জাহো পিরবি মো দুর্মি ইংতাংফো মাহিন কুম্পাক নাংজুপো নাংতুম লুন নাংকুং মানপো লাসং সি লোরি ওয়ানসান রাংনো সেংলং মারাং মানডুং তাম্পে জাবা পার্লার এডলেট ইগলিক মাহিন কুম্পাক মাওয়েত সেংডক হাইহুই লুন আজি রেনাং প্লাংল লাপেন লাসন বানসে লুন তা বন্ধ বন হাক হতপেন তা কার্বি আতুমকে ইংলং আর লক হাবিদ হারাম লঙ্কু লংদাং আজসি কেদো আনিং ঘেহাং আলাম এরিতুম এমেথাং তা চিচিনিল আনপার তা আইলং ওয়েদ আদিম আনিংকান কে অং কেদো আং থেক এরিতুম আফুর কিম অলং হবে লাসন সি প্লাং মেনা আলং রি আলো দোবম পেন কোনান্নে আলাং সুন আলাং আলং কালিতে লাংস চিথিং আলং রিসো এজাং আতুম লাং কাচিংলু আহুত কার্জুলং জির জির পো লাংস কেলি আর কি মাতে তমন সো কেবাং পেন ঠেংপি ঠেং ফাং চেক ইংহিন চিংফেত আজু আর কি ওতেক বসো কাংরেং আসে জাক বেগে খান আহুত কার্জুলং আজার আজার আসে আংতং আলং রিসো এজাং আতুম আবাং লাপেন আসেং বে পেন চিংবুই দুনসি পারি সো পাও কারজাং লং আসন সে তমন সো লং নাংকা চিংবুই দুন তাম হিদি তাদো ডেঙ্গের সো কাদম্ফু হে হই হাবির আমির আং নিম নেমফুরু কেলং পেন নিং গাং সাম আরং আজে কাছে পি কেথে কে দিং পন আলং সে লুন হিরজির বন্ধা পম বোচে পম পেন লামেট লামচং নাংকেমান নিংকান ফারুক আননে কেলিতাং এলিতুম চিচিনিনে
1: লপন অপর্ণাং লিতুম লামজির জাইমেক আংডেং অলং বিদর সিং গ্রুপ এন লামজির কেথান আর্য ইকলং টাংলো লাকি আকাশবাণী দীভু কেনাং সৎ কাপাছিনিয়া লামজের আর্য ইকথা ইফু কিশো পুচি চিনিলতে পেডের ডিপিন পেন ডক্টর অলং চেপাকলাংডাম সেরাক নাংজে আথেমা লাবাংস ফু কিশো কে মেলেরিয়া কিশো মানডেটটা ঠেক ডক্টর আতুম কেথানা তেং পেন ভিএস আতলাং ক্লেম নাংজে আজো মেকে জাং আহুত চিটিমালান চিহিং নাংজে হেমকম হেমরায়লং বাপ বি পাংরামলং লেডেট নাংজে জংসে কংরাম দু পুলুতি পাংথাই পেমি নাংছি লাংবুং লাংপ্লেট আন্তা পাবেদেট।

স্টেশন আজাই মেক আর চুয়েক লং ঝে পিনি কন্ট্রোল রুম আলং স্যার পুকেডেঙা ব্যাঙামেন লাকি টেকনিশিয়ান অন ডিউটি বীরেন তিমুং লাপেন ব্রডকাস্ট এসিস্ট্যান্ট আসাইকে ক্লেমা ব্যাং আমেন লাকি মিনিকা তেরন পি লাপেন কে ধন কে ওয়ান আসাইকে ক্লেমা ব্যাং লাকি সার্কলিং টিসু নন স্টুডিও ঘুরিয়া পরভাই কে প্লেংটাংলো লাসি পিনি আকাশবাণী ডিফু স্টেশন আলং কেরত কাপার জুকে লাপানসি কাংটন ইকলো পুথত পেনাবাদা পরভাই ফরামিনিট ফকে বা পড়লে ছেটং থু ইকলো না দমি থাকমি কার্ডম জয় হিন্দ।